0: কোথায় দেখেছি বলো তো?
1: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
2: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
3: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শুক্রবার, ১৯ আষাঢ়, ১৭ মহরম, ৩রা জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। নতুন প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষায় জাতীয় কবির সাহিত্য আলোকবর্তিকা নজরুল বর্ষের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিসা নীতি সংশোধনে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি গঠন। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন যে কোনো অপপ্রচার কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করল ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ২৩০০। এবং ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়াকে ০-৩ গোলে পরাজিত করে শেষ ষোলোতে স্পেন, টরেন্টোতে পর্তুগালের মোকাবেলা করছে ক্রোয়েশিয়া। শুনছিলেন শিরোনাম।
4: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
3: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান জটিল বৈশ্বিক বাস্তবতায় নতুন প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে ব্যবহারের তাগিদ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়াল উপায়ে বছরব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২৭ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা বলেন। ভার্চুয়ালি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক এবং নজরুল সঙ্গীত শিল্পীরা যুক্ত হন। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: গাহিসাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।
6: কোনো জাত পাত কিংবা ধর্ম বর্ণের বিভেদে বিশ্বাস করতেন না মানবতার কবি নজরুল। তাই তো তার কবিতা কিংবা যে কোনো লেখনীতে গেয়েছেন মানবতার জয়গান।
5: মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
6: সমাজের উপেক্ষিত শ্রমজীবী মানুষের প্রতিও নজরুলের ছিল গভীর মমতা ও সম্মান বোধ। তাই তো রচনা করেছেন কুলি মজুর কবিতা। কিন্তু তবুও যখন এই সমাজ, রাষ্ট্র ও বিশ্বে অনাচার অবিচার থামছিল না, তখন নজরুল বিক্ষুব্ধ হয়ে উঠে লিখেছেন বিদ্রোহী কবিতা।
7: বলবীর বল উন্নতম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর
6: কবি নজরুলের এই সাম্য, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাই বৃহস্পতিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু অতীত ইতিহাস নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল প্রাসঙ্গিক।
8: তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ,
0: কৃত্রিম বুদ্ধিমত্তার সীমায় ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়া পথ উন্মুক্ত করেছে হয়তো পা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক উত্তিকা নিয়ে হয়ে উঠতে পারে।
6: বৃহস্পতিবার সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভা ও নজরুল বর্ষের বিভিন্ন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল স্মৃতি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার কথা জানান।
0: কবির সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল স্মৃতি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম।
6: প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ, বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তাই কবি নজরুলের সাহিত্যকর্ম, তার জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
7: মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি।
6: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
8: বিদ্যমান ভিসা নীতি সংশোধনের জন্য সরকার অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বিদেশী নাগরিকদের প্রবেশ ও প্রস্থানের নীতিমালা আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে কমিটি বিদ্যমান ভিসা নীতি সংশোধনের সুপারিশ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত 2026 সালের ভিসা নীতির লক্ষ্য হল বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসার প্রসার, দক্ষ পেশাজীবীদের প্রবেশ সহজ করা, পর্যটন খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর শক্তিশালী করা। তিনি বলেন, নতুন এই নীতির আরেকটি লক্ষ্য হল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে যথাযথ ভারসাম্য নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বজায় রাখা। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজি রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন সবসময় অব্যাহত থাকবে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অনুকূলে ভিসা ইস্যু সহজীকরণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশকে একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো অপচেষ্টা বা অপপ্রচার কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, এই ধরনের সাইবার অপরাধ ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দীর্ঘ নয় বছরের আইনি জটিলতার অবসান ঘটেছে। তিনি গতকাল রাজধানীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত রায়ের বিবরণ ও সরকারের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের আপিল মঞ্জুর হওয়ায় সারা দেশে 36,235টি শূন্য পদে প্রধান শিক্ষককে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে এসব পদে খালি হতে যাওয়া পদসহ আরও 38,443টি পদে নতুন সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।
9: আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারব এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারব। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাত্তা মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর।
8: সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহমুদ রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন জ্বর কমে গেলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মাস ধরে সরকার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। এডিস মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, লার্ভা ধ্বংস করার জন্য একটি বিশেষ ট্যাবলেট সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট ছোট জায়গায় জমে থাকা পানি, ডাবের খোসা বা টায়ারে এই ট্যাবলেট ব্যবহারে লার্ভা দ্রুত ধ্বংস হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্যসমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেইজিং এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শামীম বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্ত মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্ত মন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় একথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মোহিত উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা যেন সন্তানকে স্কুলে রেখে আয়মূলক কাজে যুক্ত হতে পারেন সে লক্ষ্যে প্রাথমিকভাবে অন্তত 10টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সমন্বিতভাবে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক লিগাল এড কার্যক্রম চালুর পরিকল্পনা করছে সরকার, যেন তারা বিভিন্ন আইনি জটিলতায় প্রয়োজনীয় সহায়তা পান। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম প্রতি কেজিতে কমেছে 29.76 টাকা। গতকাল নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর ফলে বাজারে ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমে 1,528 টাকায় দাঁড়িয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 86.93 টাকা থেকে কমিয়ে 70.40 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে 2026 সালের হজ কার্যক্রম সম্পন্ন করেছে। গতকাল এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বিঘ্ন ছাড়াই নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট সূচি বজায় রেখে সৌদি আরব থেকে 34,464 জন বাংলাদেশি হজ যাত্রীকে ফিরিয়ে এনেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত 30 মে থেকে 1 জুলাই পর্যন্ত হজ পরবর্তী 104টি বিশেষ ফিরতি ফ্লাইট পরিচালনা করে। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থবছরের বাজেট। এবারের বাজেটে কর শুল্কের পরিবর্তন বা রাজস্ব আহরণের পরিকল্পনার পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে অর্থনীতিকে নতুন গতিপথে নেওয়ার একটি কৌশল 3R। সরকারের আশা, ধাপে ধাপে বাস্তবায়ন করা এই রূপরেখার মাধ্যমে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে, বাড়বে বিনিয়োগ, সম্প্রসারিত হবে শিল্পায়ন ও কর্মসংস্থান। অর্থনীতিবিদরাও বলছেন, প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই কৌশল হতে পারে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আরো শুনুন প্রতিবেদনে।
11: অর্থনীতিকে শুধু সংকট মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির নতুন ভিত্তি গড়ে তুলতে এবার একটি ধাপ ভিত্তিক কৌশল গ্রহণ করেছে সরকার। সরকার বলছে, প্রথম ধাপে এক বছরের মধ্যে অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। দ্বিতীয় ধাপে সরকারের প্রথম থেকে তৃতীয় বছরের মধ্যে অর্থনীতির উত্তরণ নিশ্চিত করা হবে। আর তৃতীয় ধাপে আগামী পাঁচ বছরে একটি সমৃদ্ধ, প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বাংলাদেশ বেতারকে বলেন,
12: সরকার যে থ্রিয়ার কৌশলের কথা বলছেন, সেটি মূলত অর্থনীতিকে ধাপে ধাপে সংকট থেকে বের করে নিয়ে এনে টেকসই প্রবৃদ্ধির পথে নেওয়ার একটি রোডম্যাপ। তবে প্রথম ধাপে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ ও আর্থিক খাতের অস্থিরতা নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। দ্বিতীয় ধাপে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধারের মাধ্যমে বেসরকারি খাতের আস্থা ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ এটি কেবল একটি বাজেট নয়, বরং অর্থনৈতিক পুনর্গঠনের একটি ধারাবাহিক কৌশল হিসেবে দেখতে হবে।
11: এই কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ব্যবসা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হয়েছে বাজেটে। উচ্চ মূল্য সংযোজন সম্পন্ন শিল্প, প্রযুক্তি নির্ভর উৎপাদন, রপ্তানিমুখী সেবা খাত, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন,
12: এই কৌশলের সার্বিক সফলতা নির্ভর করবে এটি বাস্তবায়নের উপর। বিনিয়োগকারীরা শুধু নীতিগত ঘোষণা নয়, নীতির ধারাবাহিকতা, সুশাসন, দ্রুত সেবা, কর ব্যবস্থার স্বচ্ছতা এবং আইনের কার্যকর প্রয়োগ দেখতে চান। একই সঙ্গে পুঁজিবাজার, বন্ড বাজার ও দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ বাড়াতে হবে। এসব সংস্কার বাস্তবে কার্যকর হলে থ্রিয়ার কৌশল বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
11: সরকারের প্রত্যাশা, পরিকল্পনা বাস্তবের অগ্রগতিতে রূপ নিলে থ্রিয়ার কৌশলই হতে পারে আগামী দিনের বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন ভিত্তি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবার আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় ভয়াবহ দুটি ভূমিকম্পের আট দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে 43 বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দেশটিতে ভূমিকম্পের ঘটনায় সরকারি হিসাব এখন পর্যন্ত প্রায় 2,300 মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে দীর্ঘদিনের ভূমি বিরোধ নিয়ে কয়েকদিনের সহিংসতায় অন্তত 18 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, অগ্নিসংযোগ সহ বন্দুক হামলার মাধ্যমে রাফি এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসের সোফা স্টেডিয়ামে অস্ট্রিয়াকে 0-3 গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে স্পেন। এর ফলে বিশ্বকাপে 16 বছর পর নক আউটে জয়ের দেখা পেল দলটি। দিনের দ্বিতীয় ম্যাচে কানাডার টরন্টোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় পেয়ে শেষ ষোলোতে 16 নিশ্চিত করেছে পর্তুগাল। এদিকে সকাল 9টায় তৃতীয় ম্যাচে ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষায় জাতীয় কবির সাহিত্য আলোকবর্তিকা, নজরুল বর্ষের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিসা নীতি সংশোধনে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি গঠন। বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন যে কোনো অপপ্রচার কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়াকে 0-3 গোলে হারিয়ে স্পেন এবং ক্রোয়েশিয়াকে 2-1 গোলে পরাজিত করে শেষ ষোলোতে পর্তুগাল। খবর শেষ হলো। আমাদের
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা।

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: শান্তি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
3: Country's first full HD FM station, ঢাকা FM 90.4।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন।

0: অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: কে?
2: সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Shoot, Talk FM 90.4.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: ধুর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে রে
4: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকব
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারের কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।
4: আছেন তো ফিলে, মাগার কথাজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লেন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: তোমরা জানতো
4: মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
5: ও হো, লিয়ালি ছেড়ে
4: দিল দিয়া ফিল করেন ঢাকা FM 90.4।

0: Station Taka FM 90.4.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

স্টেশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: শান্তি নাই রে।
4: আছে
0: কই?
4: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
4: পাবেন
0: কি?
4: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কান সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না।

0: আমার এই আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আমার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
5: এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: আপনার
1: মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
4: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
5: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
6: তাই তো, তাকে তো দেখছি না।
4: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
7: এই চলে এসেছে রে।
6: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
8: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সলিউশন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: কথা বলা যাবে না?
1: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনই।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকার?

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
4: স্যার আসবো?
5: আসুন।
4: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
5: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
4: জি স্যার।
5: সেটা কেন হলো না?
4: না স্যার, মানে স্যার,
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
5: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
5: তাহলে কি এভাবেই চলবে?
6: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আহারে আহারে আহারে
1: আহা পাহারে যাবো কে কইছে রে
2: ধুর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে রে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Dhaka FM 90.4.

0: টাইম চেক, এখন সময় রাত ৮টা।
1: শুনছেন ঢাকা FM 90.4।
2: You know what? I like that idea.
3: Yeah?

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: You're listening to Taka FM 90.4.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভা আগামীকাল রাজধানীতে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার উপর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা শুরু তেহরানে। অংশ নিচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত 40। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 12:00 অস্ট্রেলিয়া মিশরের এবং ভোর 4:00 আর্জেন্টিনা কেভারদের মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: আগামী 6 মাসের মধ্যে চালু হচ্ছে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস। চালক, হেল্পার, সুপারভাইজার সবাই থাকবেন নারী। নিরাপদ যাত্রা নারীর অধিকার, নারী বান্ধব পাসুক সবার অঙ্গীকার।
0: এখন শুনুন বিস্তারিত। 24 জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভা আগামীকাল রাজধানীর শেরেবাংলা নগরের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়। 36 জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। আজ ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন, যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসী সাংবাদিকতার মূল শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরও বলেন, একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশেই নির্ভর করে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের উপর। তাই সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় স্থানীয় উদ্ভাবক সুলেমান আলীর উদ্ভাবিত সুলেমান সোলার ইরিগেশন পাম্প উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মকে তাদের উৎসাহ শুধু ক্রীড়া দলকে সমর্থন করার মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিতে তাদের শক্তি কাজে লাগানোর আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুলেমান আলীর উদ্ভাবনী উদ্যোগে সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন, যাতে কৃষকদের সুবিধার জন্য আরও বাস্তবসম্মত প্রযুক্তি তৈরি করা যায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণ তত বেশি সঠিক ধারণা পাবে এবং সে অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তিনি আজ রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি হয় উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন,
2: রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে এবং সংগত কারণেই সমাজে নৈরাজ্য তৈরি হয়, সত্য এক জায়গাতে বাস করে এবং বিকৃত তথ্যের উপরে ভর করে কিন্তু নানান রকম সংঘর্ষের মধ্যে কিন্তু সমাজ জড়িয়ে পড়ে। যে সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার।
0: মন্ত্রী বলেন, দেশের মানুষ শুধু তথ্যের জন্যই সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকে না, বরং বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে সে সম্পর্কেও গণমাধ্যমের প্রতিবেদনের উপর তারা নির্ভর করে। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের সাইবার আইনকে সময় উপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত ও পরামর্শ গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনে বলেছেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টি দুঃখিত আবার পড়ছি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় আয়োজিত এক সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমানোয় জ্বালানির দাম ধাপে ধাপে কমবে। আজ যশোর সার্কিট হাউসে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের 98% এলপিজি গ্যাস আমদানি করতে হয় যা সম্পূর্ণরূপে বেসরকারি খাতের উপর নির্ভরশীল। ভুয়া বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র স্থাপন করেছে। তিনি আরও বলেন, চলমান তীব্র গরমে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর ছাড়ের প্রাথমিক প্রভাবে রাজধানীর খুচরা বাজারে ইতিমধ্যে খোলা সয়াবিন তেল, দেশি পেঁয়াজ ও ব্রয়লার মুরগিসহ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির সর্বশেষ দৈনিক বাজার দর প্রতিবেদনে দেখা যায়, গত এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে অথবা স্থিতিশীল রয়েছে। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি 35-45 ও খোলা সয়াবিন তেল লিটার প্রতি 186-192 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি কেজি প্রতি 160-180 টাকা, আমদানি করা রসুন 120-210 টাকা, দেশি আদা 130-160 টাকা এবং শসা 50-70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাজার বিশ্লেষকরা জানান, 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে উৎসে কর প্রত্যাহার এবং বাজেটে কয়েকটি খাদ্য ও কৃষি পণ্যের অগ্রিম কর কমানোর ফলে আমদানি ব্যয় কমতে শুরু করেছে এবং বাজারে স্থিতিশীলতা বাড়ছে। 13 বছর ধরে চলা এক আইনি জটিলতার অবসান হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ হওয়া শিক্ষক ও সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা নিয়ে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের মধ্য দিয়ে খুলে গেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা হাজার হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথ। একই সঙ্গে তৈরি হয়েছে বিপুল সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগের সুযোগও। সরকার বলছে, এতে প্রাথমিক শিক্ষায় নেতৃত্বের সংকট কমবে, বাড়বে শিক্ষার গতি ও শৃঙ্খলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 2013 সালে সারা দেশের প্রায় 26,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়। তখন বিধিমালায় বলা হয়, জাতীয়করণ হওয়া শিক্ষকদের জ্যেষ্ঠতা হবে সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি শিক্ষকদের পরে। এই বিধানকে বৈষম্যমূলক দাবি করে জাতীয়করণ হওয়া একদল শিক্ষক আদালতে দ্বারস্থ হন। পরে হাইকোর্ট ওই বিধান বাতিল করে রায় দেন, ফলে জ্যেষ্ঠতার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। আর সেই অনিশ্চয়তার কারণেই বছরের পর বছর প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যত বন্ধ হয়ে যায়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে 2013 সালের বিধিমালায় বহাল রেখেছেন। অর্থাৎ জ্যেষ্ঠতার তালিকায় সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা থাকবেন আগে, আর জাতীয়করণ হওয়া শিক্ষকদের দ্বারস্থ হন। পরে হাইকোর্ট ওই বিধান বাতিল করে রায় দেন, ফলে জ্যেষ্ঠতার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। আর সেই অনিশ্চয়তার কারণেই বছরের পর বছর প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যত বন্ধ হয়ে যায়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে 2013 সালের বিধিমালায় বহাল রেখেছেন, অর্থাৎ জ্যেষ্ঠতার তালিকায় সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা থাকবেন আগে, আর জাতীয়করণ হওয়া শিক্ষকদের অবস্থান হবে তাদের পরে। এই রায়ের পর প্রধান শিক্ষক নিয়োগ

0: আর এই প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরে আসবে
1: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম ইহসানুল হক মিলন জানিয়েছেন বর্তমানে 36,235টি প্রধান শিক্ষক পদ শূন্য আদালতের রায়ের ফলে এসব পদে এখন পদোন্নতি দেওয়া সম্ভব হবে
2: আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি এই যে আমরা পেলাম পাওয়ার কারণে আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসএন টিচার নিয়োগ দিতে পারবো এটি হচ্ছে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি
1: এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরাও সরকারের প্রত্যাশা আদালতের এই রায় শুধু একটি আইনি বিরোধেরই অবসান ঘটায়নি বরং দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটিয়ে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আসাদুজ্জামান নূর বাংলাদেশ বেতার
3: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ পরিবারের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য
5: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি রাজধানীর প্রতিদিনের হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল্ড এতদিন যা ছিল পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ এবার সে বর্জ্যই রূপ নেবে বিদ্যুতে আধুনিক প্রযুক্তি নির্ভর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের মাধ্যমে একদিকে কমবে বর্জ্যের চাপ ও পরিবেশ দূষণ অন্যদিকে যুক্ত হবে নবায়নযোগ্য জ্বালানির নতুন একটি উৎস বিস্তারিত শুনুন প্রতিবেদনে
6: বছরের পর বছর ধরে রাজধানীর হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল সেই বর্জ্যকে এবার সম্পদের রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এখানে নির্মাণ করা হচ্ছে দেশের অন্যতম বড় ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 3,000 টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে এতে একদিকে কমবে ল্যান্ডফিলে বর্জ্যের চাপ অন্যদিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে নবায়নযোগ্য জ্বালানি তবে পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন প্রকল্পের কাজ শুরু করা যায়নি পরে সময়সীমা বাড়ানো হলে নির্মাণ কাজে গতি আসে বর্তমানে চীনা প্রতিষ্ঠান সিএমইসি পুরুদমে কাজ চালিয়ে যাচ্ছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে এখন আর কোনো বাধা নেই বলে জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
7: ভিজিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সবকিছু করা হয়েছে আইন মন্ত্রণালয়ের থ্রুতে এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে আমরা আশা করব যে খুব দ্রুততম সময়ের ভিতরে এটা আমরা কমপ্লিট করতে পারব
6: প্রকল্পটি বাস্তবায়নের আরেকটি দিক তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান 30 একর জমি ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতি বছর প্রায় 2 কোটি টাকা ভাড়া পাবে
8: বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব দ্বিতীয়ত টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বার্ষিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে
6: নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে আমিনবাজারের প্রতিদিনের বর্জ্য আর শুধু বর্জ্য থাকবে না পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে সেটি রূপ নেবে বিদ্যুতে আর দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে যোগ করবে নতুন এক সম্ভাবনার অধ্যায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার
5: এইচএসসি পরীক্ষা চলাকালে অপেক্ষমান অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ার সহ অপেক্ষমান শেড ও ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট গার্লস গাইড ও বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশ দেওয়া হয় আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 5টি শিশুর মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এ সময় 139 জন হাম এবং 968 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে

0: ভর্তি হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান তেহরানে শুরু হয়েছে এবং তা আগামী 9 জুলাই শেষ হবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আজ সর্বোচ্চ নেতার মরদেহের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া দেশটির শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাহ সহ অন্যান্য কর্মকর্তারাও শ্রদ্ধা জানান। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান সহ 100টিরও বেশি দেশের শীর্ষ কর্মকর্তাগণ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। সাবেক সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়া 2 কোটিরও বেশি লোক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাসহাদে দাফন করা হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিকে খামেনি নিহত হন। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে গতকাল তেহরানে পৌঁছান জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি আজ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবার সঙ্গে বৈঠককালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। স্পিকার জাতীয় শোক চলাকালে বাংলাদেশ সরকার জনগণ ও ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় উপস্থিত হওয়ায় হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম ও বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের স্পিকার। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আজ একটি যাত্রীবাহী বাস গভীর গিরিখাতে পড়ে গিয়ে অন্তত 40 জন নিহত ও 8 জন আহত হয়েছে। ঝোপ জেলার জরুরি কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি জানান, কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পার্বত্য দানাসার এলাকায় একটি গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ ষোলো নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত খেলায় স্পেন 3-0 গোলে অস্ট্রিয়াকে এবং টরেন্টোতে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 2-1 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোলে সহজ জয় পায় সুইজারল্যান্ড। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: লস অ্যাঞ্জেলেসে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। প্রথম গোলটি রেফারি বাতিল করলেও স্পেন তাদের প্রাপ্য গোলটি পায় 36 মিনিটে। দলকে এগিয়ে দেন মার্ক মিকেল উইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় স্পেন। 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেড্রো পোড়ো। জোড়া গোলের মাধ্যমে 1986 সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে 2 গোল করা স্পেনের প্রথম ফুটবলার হলেন উইয়ারসাবাল। পুরো ম্যাচই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। 3-0 গোলের দাপুটে জয়ে 2010 সালের ফাইনালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে পরের ধাপে উঠল স্পেন। এদিকে ভোর রাতে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। টরেন্টোতে শুরু থেকে ক্রোয়েশিয়াকে চাপে রাখে পর্তুগাল। কখনো রোনালদো, কখনো ব্রুনো ফার্নান্দেজ গোলের ভালো সুযোগ পেলেও ক্রোয়াট ডিফেন্ডারদের অসাধারণ পারফরমেন্সে গোল বঞ্চিত হয় পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধের 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। 68 মিনিটে পেনাল্টি গোলে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। ইনজুরি টাইমে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া জালের দেখা পেলেও ভিআর এর সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়। তাতেই শেষ হয়ে যায় মদ্রিজের বিশ্বকাপ অভিযান। শেষ পর্যন্ত শেষ ষোলোতে ওঠার আনন্দে মাতে পর্তুগিজরা। বিদায় নেয় ক্রোয়েশিয়া। শুক্রবার সকালে আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। গত 3 আসরেও সুইজারল্যান্ড শেষ ষোলোতে গিয়েছিল। এছাড়া রাত 12:00 মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বিশ্ব। নকআউট পর্বের এই রোমান্স আরো বহুগুণ বাড়িয়ে দিতে ভোর 4:00 মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোতে মরণ বাঁচন এই লড়াইয়ে আলবা সিলেস্তোদের বিপক্ষ কেপ ভার্দে। লিওনেল মেসির জাদুকরি ফুটবল আর আকাশী সাদাদের চিরচেনা আক্রমণাত্মক রূপ দেখতে ভোর রাত থেকে চোখ থাকবে বিশ্বজুড়ে কোটি ভক্তের। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিম বঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা আগামীকাল রাজধানীতে, প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারিক রহমান। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার উপর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা শুরু তেহরানে, অংশ নিচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। পাকিস্তানের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত 40। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 12:00 অস্ট্রেলিয়া মিশরের এবং ভোর 4:00 আর্জেন্টিনা কেপ ভার্দের মোকাবেলা করবে। খবর শেষ হলো।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: English and Career Adda with ATM sir. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফ এম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটি নিয়ে একটু বলতে চাই, আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডা, ইংলিশ ও ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমে। যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটা বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে, IELTS নিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরো দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইব যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইব যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাশ করেছেন, GPA কি, আর পাশ না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্সাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাশ করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে, একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সেটা সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তো আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্ন শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন সেগুলো জানান। আশা করি ঢাকা এফএম এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামের অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
0: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন এবং আপনি যেই যে এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, SSC শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে স্যার, আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
1: SSC মানে ম্যাট্রিক না ইন্টার?
0: জি, SSC শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
1: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছি আসলে অনেকে SSC HSC খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছি,
0: ম্যাট্রিক পাস বা SSC
1: বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাস করেন, SSC সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাস করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং SSC সমমান হিসাবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে, আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমসে যেটা বলবো এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে ইংরেজিতে লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশে শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাশ করেছেন বা দাখিল পাশ করেছেন, সমমান পড়েছেন, যার মতো যিনি প্রস্তুত করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সেভাবে আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়, লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবনও ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেঁচে চার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ টাকা দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখে রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলোর খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শিখেছি সেখান থেকে। যারা জানে না তাদের কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু, এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে, আমি এরকম অনেককে শুনেছি। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে করতে, সে এখন কিন্তু ইয়ে ডিগ্রি পাশ করেছে, বলছে স্যার আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তায় এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএমের কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছে স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ্য গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখজনক কথা হলো তার আপন আত্মীয় মানে চাস্ত, আমি বললাম যে কিরকম, বলছে যে আমার দাদা এবং তার দাদা আপন ভাই, তো বুঝতে পারলাম রিলেশনশিপ হচ্ছে চাস্ত ভাই আর কি। তো এইরকম সম্পর্কের একই বাড়ি সেও তাকে প্রতারণা করেছে, মানে দেশটা মানে কেন জানো, আমি অনেক দেশে গেছি কিন্তু এত প্রতারক দেখি নাই। আপনি দেখেন ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক। এই জন্য আমি বলবো যে একটা বার হলো সেজন্য আমার সাথে দেখা করে, আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি, আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে, কখনো আমার জীবনে কখনো হয়নি, 1000-1000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি আমার জন্য এই এই যেভাবে চলছি হালাল ভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎ ভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ এটিএমস, যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে আজও আছে আপনাদের ভালোবাসায়। এটিএমস যা সততার সাথে পরিচালিত, আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি, এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারো কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে, এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানি, এমনকি ভালো জায়গায়, আমি মিরপুরের বেশ কিছু জায়গায় শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং ছয় মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই, এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলো আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিংহ, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কিভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন এটিএমসে, আমি কিভাবে যাব? এত টাকা তো আমার নাই, আমি তারপরে বলে ধার করতে বলি, না হলে আমি বলে যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে, এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকে বাড়িতে থাকে, আমি দুটো বিক্রি করে চলে আসুন, যদি সেটাও না থাকে ধার করে আসুন, সেটাও না থাকে আপনি একবেলা রিক্সা চালান তারপরে আসেন, তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায় একটা জেনে তো যান, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বার তো আপনি দেন, তো অনেক সময় ধরতে পারেন না, আমি বলবো তার থেকে বলবো যদি আমি ধরতে না পারি হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন, আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন তো কোনো টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলেই আপনি আমাকে কল করতে পারছেন, তা আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য, অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চায়, তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে, অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পরপরে আমাকে কথা বলতে আমার নাম্বারে কল দিবেন এক ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি, আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে স্যার আপনি ব্যক্তিগত মানে, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা, এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকাতে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকা আমাকে কেনা যাবে না, এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ সেখানে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটাবার হলেও এই নাম্বারে কল করুন।
0: জি অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আরো প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা, আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নম্বরও আপনি পাঠাতে পারেন, আপনার প্রশ্নটি 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার, আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাবো, এটার রিপ্লাই দিবেন স্যার।
1: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে, এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য মাস্টার্স প্রয়োজন নাই। আমি এটা বলি যে আসলে ইউরোপে যেতে গেলে আমি অনেক কেমন আছে, মাস্টার্স পাস তারপরেও আমি কি করেছি, ইউরোপের সাইপ্রাসে যেহেতু এয়ার গ্যাপ নাই, ইউরোপের ফিনল্যান্ডে এয়ার গ্যাপ নাই, আমি অনেককে এটা করেছি শুধুমাত্র ইউরোপে বেশি দিন তারা থাকতে পারবে বা পিআর পেতে সুবিধা হবে, পার্মানেন্ট হতে সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালালভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই পড়েন না কেন, যত যাই পড়েন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতাতে কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে যার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালাল ভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার, এবং সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে ওই যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার সমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস এর শিক্ষক, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান মালিক আমার ছাত্র। তো যারা প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়াই, ইংলিশ পড়াই, এরকম অনেক প্রতিষ্ঠানের মালিকই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা আপনি বিশ্বাস করেন। আরো একটা আজকে আমি ঢাকা এফএম কে একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএম এর এই মুহূর্তে যারা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএম এর সাথে দীর্ঘ কত বছর হবে, প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে, তো তখনও বলেছি এখনো বলছি এই যে ঢাকা এফএম এ অনেকে আছে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষ ঘর কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার সামর্থ্য নাই, জমিও নাই, আমার কাছে অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে, বাড়ির বয়স করতে বলছে যে বাড়ির বয়স 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে চলে গেছে ওখানে ছিল, সেই ছেলেও স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ হালাল ভাবে। কিভাবে জানেন, যদি শুধু কেউ ইংলিশ ভালো করে কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়, যদি কেউ সে তুখর হয় সে কোনোদিন বেকার থাকবে না, তুখর হওয়ার মাত্রা কি, আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না, যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে যদি লেভেল 1-2 করে এটিএমএস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায়, তাহলে যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যতজন পাবে ততজনকে। আমার সাথে একটা প্রতিষ্ঠানের ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবে ইনশাল্লাহ এর কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। তা আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে, ইউরোপে 7 পাওয়া মানে অনেক কিছু, তো অনেক কিনা মধ্যে লেখাপড়াও নাই, তাদেরকে বলবো শুধু এটাই করেন। আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম স্যারকে যারা শুনছেন, আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদেরকে বলবো, এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই, আপনার কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো, কিন্তু সে বুঝে নেই ভালো মতো। আপনি তো তুকর হতো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, কোর্স তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে। আবার দ্বিতীয়বার আবার কোর্সটা করো, ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে যে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তা আবার করো। এইভাবে দশ বার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবেই তো কত মানুষকে করে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই করে তুলতে পারে। আমি তো বললাম আমার কথাগুলো যদি কেউ মেনে থাকে, বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ, কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলেছি বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই। এটাকে আপনি বিশ্বাস করেন? আপনার কি মনে হয় এটা সম্ভব? এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায়, প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মানে আল্লাহ তাআলা বলছেন দেখেন যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এরপর অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান, যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গা আছে যারা একদম শেষ আয়াতে, এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে সূরা আনকাবুত একটি চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69, সেখানে একটা স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে, সংগ্রাম করছে, চেষ্টা করে যাচ্ছে, তারা তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন। কেন? সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি যেন বলব প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না, অলস, এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা জিনিস, হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে, কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ, একটা সময় এরকম আছে, দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস সাইকেল আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস, আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে, কিছু কিছু ডাউন আছে। মনে করুন কোন বিজনেসই, কোন ব্যবসা প্রতিষ্ঠানই একই রকম চলতে পারে না। একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সুখ ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনেও সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখলো না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না, আবার আমার এই লস হলো। একটা লোক বলছে স্যার আমার সারা জীবন সঞ্চয় দিয়ে একটা দোকান করেছে, সেই দোকানটাও এই যে ইসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, বৈশাখের ঝড় টড় এই জন্য, মানে তার এলাকা শরীয়তপুর, তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান, চলছিল ভালোই, এর দোকান লন্ডভন্ড হয়ে গেল। হ্যাঁ, আল্লাহকে আমার কিছু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবচার করলো, আমি এই কথা কোনোদিন বলবেন না। এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে, এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করেই আমাদের মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস, যদি আপনার মধ্যে চেপে পড়ছে শয়তান পেয়ে গেছে, বলে শয়তান বলে যে আমার কাজ দায়ার ছুটি, কেন হতাশা এত খারাপ, শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা। শয়তান বলে যে আমার চেয়ে একদিকে উপরে হচ্ছে হতাশা, হতাশা হলে সে নামাজ বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ, একজন বিড়ি খাচ্ছে বলছে কেন করছে, সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে। বলছে কিরকম সাময়িক মুক্তি, বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে। বলছে না আমি এর মধ্যেই বেঁচে থাকবো, আমি এটা না খেলে বাঁচি না। শয়তান তাকে এমন একটা জিনিস দিয়েছে মাথার মধ্যে, বিড়ি খাও, ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি, তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসি হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন যে হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো, আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে। লেখাপড়া যে জানে সেও ইউরোপে যেতে পারবে স্টুডেন্ট ভিসায়, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ। হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আমি দুটা নিয়েই কাজ করছি, এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজনের একাডেমিক যোগ্যতা আছে। অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত, একজন একেবারে লেখাপড়াই যায় না। ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে, সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা মাশাল্লাহ, আর তার ওয়াইফ হচ্ছে ভালো জায়গা থেকে ব্যাচেলর করা, অনার্স করা, তাও ফার্মেসিতে, ফার্মেসিতে অনার্স করা, অর্থাৎ বি ফার্ম করা। সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে, হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি, এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চা ওকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদির আসলে রাগ চলে যাবে, কিন্তু তা হয়নি। তারপর তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করো, তোমার ওয়াইফ, তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে, সরি ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে, একজন যোগ্যতা দেয় বাচ্চা সহ, আমরা পাঠিয়েছি রাবিয়া সরকার সাথে পুরো চারজনকে পাঠিয়েছি, এটিএম থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছে, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা, সেটেল হলো ওখানে, তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই বলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। এবং তুমি এটা জানাও পরিবারের মুখে হাসি আসবে, এবং তারা একসময় বলবে যে না না আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট। এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি, তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো 7-8 পর্যন্ত লেখাপড়া করেছো, ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো। দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে, সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয় হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাবে যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি না জানো তো যে জানে তাকে জিজ্ঞেস করো, দেখছেন, মানে যে তুমি যদি না জানো, তুমি সফলতা জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে, তুমি যদি না জানো যে জানে তার কাছে জিজ্ঞেস করো। আমি তো 23 বছর এখানে কাজ করছি,
2: আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়েই মানুষকে গড়ে ওঠে গড়ে তুলি। তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না, কি আছে, কি কষ্ট লাগে, কত টাকা খরচ হয়, ধার করে কি একবার আসা যায় না? তোমার জীবনের কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না? আমি এত জন্য বলবো চলে আসতে। আমার একটা ব্যক্তিগত নাম্বার আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএম স্যার সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর মানু। আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি, 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এই নাম্বারে এসএমএসও করা যাবে, এই নাম্বারে কল করা যাবে সরাসরি। এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ,
0: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যেই যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে। এবং আজকেও আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুইয়া লিখেছিলেন স্যার, যে আমি ইংরেজি শিখতে চাই, আইএলটিএস করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
2: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যানসারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
0: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্স তো নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
2: বলে দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজান মতো অনেক আছে। সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকের জন্য তুমি কিন্তু ফকির, তুমি স্কিন। এমনকি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম, তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো তোমাকে জাকাত দেওয়া যায়। স্যার আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আদালতের সঙ্গীরা তারা জাকাত নিয়েছেন, আবার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আবার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম, তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়, তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে, যে নিজেকে মিসকিন মনে করছে আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারো বংশ পরিচয় অনেক বড়,
0: জি
2: কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না আসলে সে নিচে তাকাতে পারছে না, সে নিচে আসলে হাত পাততে পারছে না, এটা আমি জানি, হাত পাততে লজ্জার ব্যাপার। কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে, তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি, ইংলিশের যদি কিচ্ছু না পারো তাহলে লেভেল 0 থেকে শুরু করো। আচ্ছা তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএম সে যা ঢাকার মালিবাগে, তো মনে করছে না আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না, আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর দিনাজপুর আমার বাড়ি যেমন কুষ্টিয়া সিলেট চট্টগ্রাম সারা দেশ থেকে আসে। স্যার আমি একটু সরাসরি এটিএম সে থেকেই করতে চাই, তার জন্য আমি কি করেছি বাইরে থেকে কোনো লোক নি না, শুধুমাত্র এটিএম সে যারা পড়ছে তাদেরকেই রাখি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, 3 বেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছে, ভালো একটা বাবুর্চের ব্যবস্থা করেছে, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছে। কেন করেছি? যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে, যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র, একটা ভদ্র মহিলা আসছে গতকালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
0: আচ্ছা,
2: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে শাশুড়ি সবার মিলে একটা মাত্র মোবাইল আছে যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে আমাকে বলছে স্যার আমি তো আমার বাচ্চা কাচ্চা আছে বাড়িও দূরে, আমি সব সাথে দেখা করেছি কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটিএম স্যার এখানে থাকাও সম্ভব না, আমাদের থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই, আপনি অনলাইনেই করেন, এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে তখন বলছে স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে কি করব, এবং উনি কখন আসেন, বলছে উনি তো রাত্রে আসেন, আবার রাতে কখন, সাতটায় পারবে, সাতটায় পারবে না, নয়টায় তো করতে পারেন, রাত নটায়, নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই সময়টা ওনাকে বলো সপ্তাহে তিন দিন দিতে, তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন, স্যার এইটুকু ম্যানেজ করতে পারবো,
0: আপনারা নিশ্চয়ই জানেন যে স্যার কিন্তু আসলে অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন, যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন, এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে আপনি আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার, সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা, তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন। স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন, তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের,
2: আসলে সাধ্য তো সবার থাকবে না, বা যতটুকু সাধ্য আছে তাই দিয়ে যেন বাকি জীবনটা সুন্দর হয়। মনে করেন
0: জি
2: একটা ভদ্র লোক আসছে, ওনার বয়স হচ্ছে 62, তো উনি আসছেন আইএলটিএস করতে, তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে মানে একটু মুসকে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে, উনি ভদ্রলোক বলছে স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98, তো স্যার আমি যদি 98 ধরি তাহলে আবার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে, তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে, বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি বাকি 10 বছর আমি আর একটু সুন্দর থাকবো না কেন, ভদ্রলোক আমাকে উনি নিজেই আমাকে যুক্তি দিচ্ছেন, উনি রিটায়ার্ড একজন উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, উনি বলছেন যে বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে যাই, তো বলছে যে আমি বাসায় করি নামাজ পালন করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কি করব, তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কি হবে, একটা হাদিসের কথা উনি বললেন, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যতটুকু যতটা উপার্জন করে, এবং আরো 10টা পরিবার, এই 10টা বলতে 10টা বোঝাচ্ছে না, এই 10টা মানে অনেক আরো অনেক আরো অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে, তো তার মানে কি হলো নিজে করলাম এবং আরো অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা, এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে, হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলটিএস করাচ্ছি, এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, এবং বিদেশের ভিসা প্রসেসিং করাচ্ছি, বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে, আমরা চাইলেই হয় এটা, এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব, বুঝছে আমি সেটাই করতে চাই, এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই, এছাড়া চাই যে আমার এলাকার ওনার এলাকার উনি চাই যে একটু উন্নয়ন করতে, এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যে এটাও করেন, আমরা অনেক সময় মনে করি কি জানেন শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির পড়াটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা, আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া, এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত,
0: জি
2: তা আমরা কিন্তু এটা মনে করি না, আমরা মনে করি শুধুমাত্র নামাজটা ইবাদত, রোজা ইবাদত, জিকির করলে ইবাদত হয়, এগুলো যে ইবাদত এটা আমরা অনেকেই জানি না, আপনি জানেন অবাক হয়ে যাবেন একজনকে আপনি হালাল রিজিকের জন্য তাকে আপনি ইংলিশ শেখাচ্ছেন সে যাতে হালাল ইনকাম করতে পারে, এই যে আপনার ইচ্ছা, হ্যাঁ মানে ইন্নামান আমানি বিন নিয়াত, সহি বুখারীর প্রথম হাদিস, এটা সহি বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমানি বিন নিয়াত, এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে, নিয়তের উপরে, তো যদি শুধু ইংলিশ শেখানো এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন এটা সবের কাজ, এটা ইবাদত। অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল মানে ইন্নামান আমানি বিন নিয়াত, সহি বুখারীর প্রথম হাদিস, এটা সহি বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমানি বিন নিয়াত। এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপরে। তো যদি শুধু ইংলিশ শেখানো, এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন, এটা সবের কাজ, এটা ইবাদত। অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত।

0: তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন, কিন্তু একটা প্রতিষ্ঠানে গেছে তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয়, করেছেন উনি। দুঃখজনক হলো সত্য, ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না। অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন, তারপরে তো ভিসা প্রসেস করছিল এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল। এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে, এই ভাইরাসটা বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এটা যদি পজিটিভ থাকে হ্যাঁ এবং অ্যাক্টিভ থাকে তাহলে যাওয়া যায় না। উনার অ্যাক্টিভ পজিটিভ এন্ড অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা, এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে এবং এটার জন্য হয়নি। প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়।
1: আচ্ছা,
0: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে ছলে বলো কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আমরা জানি, কিন্তু তারপরেও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তা কিছু জানতো না, প্রসেস করার পর ভিসা হলো না, পারমিট করেছে, তাহলে আপনি কেন থেকে 4 লাখ টাকা কেটে রাখবেন, 4 লক্ষ টাকা কেটে রাখবেন? বলতেছি স্যার, ভিসা না হলে ওরা 4 লাখ, কারোর কাছে 4.5 লাখ, দিয়েছে হচ্ছে 18 লাখ, ফেরত দিয়েছে হচ্ছে 6 লাখ, এরকম ঘটনা ঘটছে। বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, ও স্যার আমি ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, ক্যানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো। তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং, 2.5 এর নিচে। তখন তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। স্যার কি বলেন স্যার, আমি যতগুলো প্রতিষ্ঠানে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে তবে তুমি চেষ্টা করতে পারবে। চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, তো হয়ই তো না। অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয়, মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয়, 7 কোটি বাঙালির হে বঙ্গজননী, তাই বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন, আমি যখন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে যেখানে কিছু হবে, এরকম একজন গ্যারান্টি দিয়েছে তার কাছে 17 লক্ষ টাকা দিয়েছে, 17 লক্ষ টাকা। তারপরে সেই টাকাটা তারা যখন করেছে, দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিট ধরে কাজ করছে। অস্ট্রেলিয়া সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, এটা দেখলে বোঝা যায় ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার, ও সে এটা দিয়ে করছে, ও তো ওনার একটা মানে ফাঁদ। এবং তারপরে বলো, দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমি তো কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, তখন কোনো একটা ইসের থেকে মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো, স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17 লাখ থেকে মাত্র 5 লাখ ফেরত দেবে, বাকি নাকি 11 লাখ খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম, জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবে হোক একবার ধরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না। আমি আমার সহকর্মী একজন নম্বর দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান, এটিএম স্যার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়ের যুক্ত আছে, ভিসা আছে, সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আর একটা নাম্বার দিচ্ছি আমার কলিগের নাম্বার, প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন, 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93, আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01321 18 11 27, আবার বলছি 01321 18 11 27, এই নাম্বারে কল করে

0: আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।
1: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নিব। অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবোই না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা?
0: মারুফ শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছো, ভালো একটা প্রশ্ন। যে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে বিএসসি, কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে। তবে একটা কথা বলতে হয়, আইএলটিএস কত পয়েন্ট লাগবে? অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলটিএস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি। সত্যিকে বলতে আইএলটিএস ছাড়াও যাওয়া যাচ্ছে, যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি, এই মুহূর্তে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়াই। ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে আইএলটিএসটা অবশ্য দিতে হচ্ছে, তবে এখানে করাই দিচ্ছি, ভিসা হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে। অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্স সে যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, আইএলটিএস ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার মারুফের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্ট অনার্স মোটামুটি দুই তিনটা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলেই মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে, আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেনজানভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধু একদিন ক্লাস, একদিন ক্লাস, আর ছয় দিন সে কাজ করার সুযোগ পাচ্ছে, ছয় দিন। তো অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে যেও যে ওয়ার্ক পারমিটের মতো কাজ করা যায় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর অনেকে বলে, স্যার আমার তো বাসার বা বাড়ির অবস্থা তেমন ধরো না, কোনো মতো একবারে যাওয়ার মতো টাকা দিতে পারবে, এসে বেশি দেওয়ার মতো ক্ষমতা নেই, এরপর আমাকে টাকা ইনকাম করে চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে। তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি, যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসাতে গেলেও অনেক দেশের অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ, কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট করতে হচ্ছে, কিন্তু 80 ঘন্টা তো হবে না, 80 ঘন্টার কাজ করেছে ভালো হতো, পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে, সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে। সুতরাং এখানে গেলে বাবাও যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে, স্টুডেন্ট ভিসাতেই টাকা তো লাগবে না, আর টাকা পাঠাবে ইনশাল্লাহ। যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তার ইনশাল্লাহ পিয়ারও পাবে, পার্মানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলো স্যার আমি স্টুডেন্ট ভিসিটি চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই দেবো। হ্যাঁ সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপে সাইপ্রাস আইএলটিএস 5 পেয়েছে, ভারতে বলছে কত লাগবে, 5.5 পেয়েছে ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে ভিসা হয়ে গেছে। এবার একটি গুড নিউজ দিচ্ছে, এটিএম যা সততার সাথে পরিচালিত, সততার চাদর ওড়ানো, এই বছর গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাসে রিজেক্ট হয়নি, এটিএম যা শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাসে, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
1: অভিনন্দন স্যার,
0: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, হচ্ছে তো এগুলা। এবং আপনি আরো ভাবেন ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ, আমি তো বলি দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নাই, কিন্তু এখানে হচ্ছে, এখান থেকে বেশি হচ্ছে, যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু কাজ ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করতে চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না। তেমন আপনি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্যও জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায় না। এর মাসাজ করছে, একটার পর একটা মাসাজ করছে, দুইটা মাসাজ করে একজন বলছে স্যার এত যোগ্যতা পরে যাওয়া যাবে না। আমি বললাম কেন আপনি এই মাসাজ গুলো করেছেন, মাসাজ তো দেখালেই যাবে না, দেখালেই তো বিষয় হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাসাজ করেছেন না, দুইটা মাসাজ করেছেন, তা আবার কেন যেতে হবে। তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটা তো স্টুরবিলিটি বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও খুব কষ্ট, মানে বলে কেন করেছে, ফর নাথিং, ওয়েস্টিং ইউর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আপনি জানেন এটা জীবন করবে ইনশাল্লাহ,
1: ইনশাল্লাহ।
0: অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার, মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে, আমরা যার স্কোর আছে আজ সে যেতে পারছে ইনশাল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাল্লাহ। তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আপনি বলতে পারবেন যার লেখাপড়া তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেতে, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপেই যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও, এবং ওয়ার্ক পারমিট নিয়ে। তাহলে একজন স্টুডেন্ট ভিসায় যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজন যোগ্যতা নিয়ে। আর এটাও নাই, কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল ওয়ান টু করেছে, আইএলটিএস করেছে, এটিএমএস থেকে 7 পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগই আছে, আইএলটিএস 7 পেলেই। সেখানে একাডেমি লেখাপড়া করেনি, একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমএস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে আজকে সে নিজে ইনকাম করছে। বিদেশ যাওয়ার কথা ছিল, দেশেই আন ভালো, মাত্র বয়স হলে 19 বছর, 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয়, তখন বাপ মা বলছে থাক বাবা, এটিএমএস থেকে যখন এইটুকু করেছো, ডিজিটাল মার্কেটিং করেছো, ইনকামও করছো, তাহলে বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে ক্ষেত্রে সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএমএস আসছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
1: জি স্যার, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, এটা আসলে আমার মনে হয় না যে একটা এই অল্প এক ঘন্টার মধ্যে আসলে এটা শেষ হওয়া সম্ভব। তো তারপরও অবশ্যই আমি আমার জি জি জি সো কিভাবে চলে যায়, আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে, ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ার গুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন, আপনি বিস্তারিত তথ্য কিন্তু তার কাছ থেকে একেবারে সহজ ভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার আমরা একেবারে যেতে যেতে জাস্ট 1 মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারেই সময় শেষ আমাদের।
0: শেষে বলবো যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। মনে রাখবেন দুনিয়ার সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা জমিনে হয় না আসমানে হয়, এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো, যে ধর্মেরই হোক না কেন, সে যেন দিনটা শুরু করে দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী 1 ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে। এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরও একটা, এটিএম স্যার আয়েল স্যান ভিজা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে, এটিএম স্যার আয়েলস অ্যান্ড ভিজা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93। এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়া কারিগর 01712 80 81 93। যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাদাকাল্লা খয়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন দেখছিলেন ঢাকা এফএম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফএম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বিদায়। ঢাকা এফএম 90.4।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো।
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: আরে
7: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দেতো।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
8: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
8: এই কথা তো, চলো এখনই।
4: কিভাবে?
8: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
9: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সমুদ্রটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: রেন্ট্রি একটা গাছ আছে, রেন্ট্রি মানে বৃষ্টি গাছ বলা হয় কি, রেন্ট্রি অনেক বড় যেটা দিয়ে অনেক ফার্নিচারও হয়। ওই বাসার পেছনে এরকম একটা রেন্ট্রিও ছিল। তো স্থানীয় অনেকেই বলে যে মাঝে মধ্যে ওনারা দেখতেন, যেহেতু গাছটা বড় পাশের বাসাগুলো থেকেও কিন্তু গাছটা দেখা যেত, যে ওই গাছ থেকে যেন সাদা পোশাক পরা কে মাঝে মধ্যে নেমে বাড়ি ঢুকত। তখন বাড়ি খালি, বাড়িতে কেউ থাকতো না, একদম টোটালি সাদা পোশাক পরে ওই গাছ থেকে কেউ একজন নেমে সোজা বাড়িতে ঢুকে যেত।
1: জানালায় তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে এবং চুপচাপ, একদম সামনে জানালা, চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন উনি ভাবছে আজকে এত তাড়াতাড়ি আসলো, ও তো বাসায় ফিরতে ফিরতে রাত 11:30-12 বাজে। তো যখন জানালায় দাঁড়িয়ে আছে তখন 11:00 বাজেনি আর কি। তো বাচ্চাকে দুধ পান কোনোভাবেই শেষ করে জানালার সামনে একটু দেখে ইশারা দিল যে আমি দরজা খুলছি, তুমি আসো, আমি দরজা খুলে দিচ্ছি। বলে দরজা খুললো, খুলে দেখে যে একটু দাঁড়িয়ে আছে, এক দু মিনিট হয়ে গেল কিন্তু আসতে আসতে ওনার হাজবেন্ড আসছে না। তখন বললো কি ব্যাপার, এই জানালায় দাঁড়িয়ে আছে, আমি ইশারা দিলাম আসো,
0: দেখছি কিন্তু আসতে
1: আসলো না। পরে আমার ঘরে এসে জানালা দিকে তাকিয়ে দেখে না, তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে।
2: কে?

0: হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু হয়ে যাচ্ছে অমানিশা এবং এই মুহূর্তে রাত ঠিক 11টা, শুক্রবার। এই সময়টায় অমানিশার সিটে আমি এবং আমার সাথে আমি রনি এবং আমার সাথে শাফিউল মাওলা শাফি বরাবর মতোই আছে এবং আমাদের দুজনকে নিয়েই আপনারা অনেক কমেন্টস করেন বা অনেক কিছু লিখেন। মাঝখানে মাঝে মধ্যে আমাদের কিছু স্পেশাল গেস্ট থাকে, তাদেরকে নিয়েও সুন্দর সুন্দর কমেন্টস করেন। সবকিছু মিলিয়ে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে আছেন। অমানিশা মূলত প্যারানর্মাল বিষয় বা ভৌতিক ঘটনাগুলো নিয়েই আসলে অমানিশার এই ছোট্ট আয়োজন। আপনাদের সম্মতি এবং আপনাদের যে আপনারা যেভাবে যুক্ত থাকেন আমাদের সাথে, আমাদের সামাজিক মাধ্যমে ঢাকা FM 90.4, সেই সাথে সামাজিক মাধ্যমগুলোতে আপনারা যুক্ত থাকেন আমাদের সাথে, নানান রকম কনভারসেশন করেন, সব কিছুই আমাদের আসলে অনেক আনন্দ দেয়। কারণ হচ্ছে অমানিশা দেখতে দেখতে আজকে 31তম পর্ব। প্রতিটা পর্বেই আমি এভাবে বলি যে আজকে 29 বা 30 বা 31তম পর্ব, আজকে 31তম পর্ব। তো প্রত্যেকটা পর্বে এভাবে বলার কারণটা হচ্ছে আমরা এক সপ্তাহ করে বেঁচে থাকি এবং সেটার জন্য কৃতজ্ঞতা বোধ করি যে উপরওয়ালা আমাদেরকে আরো একটা সপ্তাহ বেঁচে বা বাঁচিয়ে রেখেছে। তো আজকে অমানিশার এই যে আয়োজন একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমাদের আপনাদের কাছে, সেটা হচ্ছে ঢাকা FM এর নিজস্ব বেশ কয়েকটা স্টুডিও আছে। তো আজকে আমরা যে স্টুডিওতে রেকর্ড করছি সেটা অনেক সুন্দর, একটু ব্ল্যাকিশ একটা ফিল আছে এবং এই স্টুডিওর জন্য আমাদের ঢাকা FM এর জনপ্রিয় রেডিও জকি রিদমের কথা বলতে হয়। রিদম আমাদেরকে বললেন যে রনি ভাই, শাফি ভাই, চলেন আজকে আমরা এই স্টুডিওতে রেকর্ড করি। তো সেই জন্য রিদমকে অনেক অনেক থ্যাঙ্কস। আর রিদমের ঢাকা FM এ যারা রিদমের শো শোনেন, বিশেষ করে তার গানের প্লে লিস্ট অনেক মানে ভালো লাগে আর কি, বিশেষ করে বাংলা ব্যান্ডের গান। আজকে এসে যখন শুনছিলাম জেমস এর গান বাজছে, লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া, এই যে এই গানগুলো তো একটা সময় আমরা শুনে শুনে বড় হয়েছি। তো সেই গান শুনে একটু নস্টালজিক হবার কারণে রিদমকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি এবং আমাদের সহযোগিতা করার জন্য। তো অমানিশার শুরুতেই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নম্বরে আপনারা চাইলে ভয়েস ওভার মানে ভয়েস পাঠাতে পারেন কোনো ঘটনা নিয়ে বা টেক্সট পাঠাতে পারেন। তো আমাদের কাছে যদি মনে হয় যে সেই ঘটনাটা প্রচারযোগ্য, তাহলে অবশ্যই আপনাদেরকে হট সিটে ইনভাইট করা হবে। তো অমানিশা বেসিক্যালি, অমানিশাতে আমরা প্যারানর্মাল ভৌতিক বা অদৃশ্যে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়েই আমাদের আয়োজন থাকে। তো যাক, প্রতিবারের মতো শাফিকে পাওয়া গিয়েছে। শাফি অনেক ব্যস্ত থাকে, ব্যস্ত নগরীর ব্যস্ত একজন মানুষ, শাফিকে মাঝে মধ্যে আমি হারিয়ে ফেলি। তো আজকে আবারও শাফিকে পাওয়া গিয়েছে, ধরে নিয়ে আসলাম আপনাদের জন্য। তো শাফি, আমি আজকে দুটো ঘটনা বলবো আপনাকে, মানে অডিয়েন্স শুনেই আপনাকে বলছি আমি, ঘটনা দুটোর মধ্যে কিছু মিস্টেরিয়াস ফিল পাবেন।
1: শিওর শিওর, আমরা সেই ঘটনাই আসলে শুনতে এখানে ফিরে আসি বারবার।
0: হ্যাঁ হ্যাঁ, তো আমি একটু ঘটনায় যাচ্ছি, যেহেতু আমাদের ছোট একটা দুটো তিনটে ঘটনা নিয়ে আজকে আমাদের আয়োজন। সময় বেশি নষ্ট না করে আপনাদের জন্য শুরু করছি আর কি। শফি, বেসিক্যালি আপনি, আচ্ছা যেটা আমি মানে ভূমিকা না দিয়ে আমি শুরুই করি, সেটা হচ্ছে যে আপনি আমার অফিসের বানু খালাকে চিনেন?
1: হ্যাঁ, উনি কিচেনে কাজ করেন।
0: হ্যাঁ হ্যাঁ, উনি আমাদেরকে খুব সুন্দর সুন্দর কফি বানিয়ে খাওয়াই,
1: আমিও খেয়েছি ওনার বানানো।
0: এবং তার হাতের বিফ রান্নাটা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার,
1: বিফ খাওয়া হয়নি বাট আমি কফি খেয়েছি।
0: হ্যাঁ, আমি ইনভাইট করলাম যেদিন বিফ রান্না হবে, বানু খালা রান্না করবে, এরপরে আপনাকে দাওয়াতে হবে। অসাধারণ রান্না করে বানু খালা।
1: ঠিক আছে,
0: তো বানু খালার একটা ঘটনা, বানুখালার কাজিন, হ্যাঁ বানুখালার কাজিন, মেয়েটার বেবি হয়েছে প্রায় 3 থেকে 4 মাস হলো বেবি হয়েছে, খুবই সুন্দরী একজন রমণী সে, বানুখালা এভাবেই বলছিল আমাকে। তো তার হাজবেন্ড মানে বানুখালার যে কাজিন, তার হাজবেন্ড হাটে বাজারে কোন একটা ব্যবসার সাথে জড়িত, এই কারণে রাতে বাসায় ফিরতে অনেক লেট হয়। লেট মানে মনে করেন যে কখনো রাত 11:30 আসছে, কখনো রাত 12:30, কখনো রাত 1:30,
1: মানে কোনো ঠিক নাই, মানে ব্যবসায়ীদের যে অবস্থা,
0: একটু নিশাচর টাইপের, মানে ব্যবসার কাজ শেষ করে হয়তো সে একটু ঘুরে ফিরে আসে, একটু বিড়ি টিড়ি খায় মাঝে মধ্যে। অনেক ব্যবসায়ী দেখবে যে যারা হাট বাজারে কাজ করে, বিভিন্ন দোকানে বা কারখানায় কাজ করে, তারা কিন্তু একটু বোহেমিয়ান টাইপের হয় আর কি। সেটা বোহেমিয়ান মানে সাহিত্যে বোহেমিয়ানের যে
1: সংজ্ঞা সেটা না, মানে তারা একটু ঘর বিমুখী, একটু বাইরে বসছে, দশজনের সাথে গল্প করছে, ওটা তো একটা এনজয়মেন্ট,
0: বিড়ি টানছে, একটা সুখের দুঃখের গল্প করছে, বিষয়টা এরকম আপনারা অন্য ভাবে নিবেন না। আমরা গল্পের তাগিদে আমরা
1: সেই বাসায় ফিরলে আবার সংসার ঝামেলা বাজার করা, তার চেয়ে একটু বাইরে আড্ডা
0: দিচ্ছে, একটু রিফ্রেশমেন্ট। যেরকম হচ্ছে ধরেন আপনি তো আর বিবাহিত নন, কিন্তু তারপরও দেখবেন যে আপনি অনেক সময় বাসায় ফিরতে লেট করছেন, হয়তো আমার সাথে আড্ডা দিচ্ছেন, বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছেন, বাসায় যেতে ইচ্ছে করছে না, এরকম হয়। অডিয়েন্স আপনাদেরও হতে পারে। যাক, তো আমরা যেহেতু ভৌতিক একটা বিষয় এখন শেয়ার করছি, সেটা হচ্ছে যে বানুখালার সেই কাজিনের হাজবেন্ড ব্যবসার কাজে, ব্যবসা শেষ করে, কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত লেগে যায়, তো কখনো রাত 11:12 একটা এরকম লেগে যায় আর কি। তো এই বানুখালার যে কাজিন দুগ্ধবতী মা, তার বাচ্চার বয়স মাত্র 3.5 থেকে 4 মাস, তো বুকের দুধ পান করে, এটা স্বাভাবিক, সবাই বুকে
1: 3-4 মাস বাচ্চারা এমনি অন্য কিছু খেতেও পারে,
0: বা 6 মাস অন্য কোনো কিছু খাওয়া সম্ভব না বাচ্চাদের। তো এইটার আগে একটু বলিনি যে আসলে আমরা যারা মুসলিম আছি, বা আপনি আমাকে অফের একটা কথা বলছিলেন যে আমি এই ঘটনাতে যাওয়ার আগে শাফির কাছ থেকে একটু একটা ইনফরমেশন দিচ্ছি যে আমি তো মুসলিম ধর্মের কিছু নিয়ম কানুন নিয়ে মাঝে মধ্যে বলি, যেহেতু আমরা মুসলিম পরিবারের মানুষ, আমাদের ধার্মিক একটা ব্যাপার থাকে, কিছু ক্ষেত্রে পর্দা করলে একটু ভালো হয় সেটাও ব্যাপার থাকে। আপনি কলকাতার একটা কথা বলছিলেন
1: অফে, একটা বিষয় আছে, আপনি বললেন না ধর্মীয় রীতিনীতির বিষয়গুলো, এগুলো না পৃথিবীর সব ধর্মে আছে, মানে প্যারানর্মাল এন্টিটি যেগুলো, এখন আপনি না হয় হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান, কিন্তু যে অপশক্তি বা যেই আমরা যে ভৌতিক সত্তার কথা বলছি, সে হিন্দু মুসলিম না খ্রিস্টান, সেটা খুঁজে বের করবেন,
0: খুঁজে বের করা মুশকিল।
1: তো এই এই এদের হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর সবগুলো ধর্ম কিছু ছোট ছোট টিপস ইউজ করে, যেমন আমি দেখেছি যারা এনশিয়ান্ট কলকাতা, সিটি অফ এনশিয়ান্ট, মানে সেই প্রাচীন কলকাতায় যে একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে বাড়ির বউরা সন্ধ্যার পর চুল খুলে বাইরে যেতে পারত, সন্ধ্যার পর এটা করাই যাবে না।
0: এবং আমাদের মুসলিম ধর্মে কিন্তু এটা খুব ভাবে অনেকে মা চাচা খালারা বলে,
1: এবং বাংলাদেশে আপনি এমন অসংখ্য ঘটনা পাবেন, স্টোরি পাবেন, যে একটা মেয়ে হয়তো চুল খুলে সন্ধ্যার পর পুকুর পাড় দিয়ে হাঁটছিল, পরে সে
0: পজেস্ট হয়ে গেছে। এই ধরনের অনেক ঘটনা আমরা শেয়ারও করেছি। তবে যেটা বলছিলাম যে দুগ্ধবতী মা বাচ্চাকে যেখানেই দুধ পান করাক, একটু ঢেকে পর্দার মাধ্যমে করানোটা ভালো আর কি, এটা আমাদের মুসলমান ধর্মে সিনিয়ররা বলে এসছেন আর কি। তো এই ব্যাপারটা কেন বললাম দর্শক, আপনারা একটু পরে এটা গেস করতে পারবেন, সেটা হচ্ছে যে বানুখালার যে কাজিনের কথা বলছি, মেয়েটা খুবই সুন্দরী এবং তার বাচ্চার বয়স 4 মাস, তো বরাবরের মতোই হচ্ছে ঘরের দরজা লাগিয়ে সে সুন্দরভাবে দুধ পান করাচ্ছিল, এবং ঘরে যেহেতু আছে, বাইরে একটা মেয়ে যখন তার বাচ্চাকে দুধ পান করায়, সেক্ষেত্রে একটু ঢেকে বা পর্দা করে করায়, কিন্তু একদম নিজেদের ঘরে যখন মা তার বাচ্চাকে দুধ পান করায়, তখন কিন্তু ওইভাবে পর্দার ব্যাপারটা মাথায় থাকে না, এটা হতে
1: স্বাভাবিক।
0: যেরকম এখানে আরেকটা এক্সাম্পল আসতে পারে, সেটা হচ্ছে, এটা আমি মুসলিমদের জন্য বলছি, অন্য ধর্মের যারা আছেন তারা তাদের ধর্মকে ধর্ম দিয়ে এটাকে ভেবে দেখতে পারেন, যে আপনাদের ধর্মেও হয়তো এরকম কোন নিয়ম
1: থাকতে পারে।
0: একটু আগে কলকাতার একটা বিষয় শুনছিলাম, সেটা হচ্ছে যে আমার মাকে তো আপনারা আপনি চিনেন, আমার বাবা আর্মিতে ছিল, এটা অনেকবার বলেছি, এবং আমার মা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন বিচক্ষণ মেধাবী আমার মা। তো আমার মা ছোটবেলা থেকে, আমরা দুভাই, তো দুভাইকে স্কুলের পড়াশোনার পাশাপাশি আমাদেরকে আলেম, যারা ইসলামিক আলেম, তাদেরকে দিয়ে আমাদেরকে আরবি পড়াতেন, বাসায় প্রাইভেট পড়াতে আসতেন, আরবিতে বেশ কিছু পরিচিত আলেম ছিল, আমি এখন নাম মনে করতে পারছি না কারণ আমার বয়স তখন 7 থেকে 8 এরকম হবে আর কি। তো দেখতাম পড়াতে আসতো কায়দা সিবারা, তারপরে ধীরে ধীরে কোরআন শরীফ ধরলাম, কোরআন শরীফ ধীরে ধীরে শেষ করা শুরু করলাম পড়ে পড়ে। এই যে একটা ধর্মীয় আবহর মধ্যে আবহাওয়ার মধ্যে আমাদের বড় হয়ে ওঠে, এবং ওই সময়টা আমার আম্মা বারবার বলতো যে ছোটবেলা থাকতে যে আমরা গোসল টোসল করতাম, কাপড় চোপড় খুলে গোসল করতাম, ছোটবেলাতে সবাই এরকমই করে। কিন্তু ওই সময়টা আমার মা যে একটা ধার্মিক একটা ইয়ের মধ্যে দিয়ে যেত, তো আমার মা বলতো যে বাথরুমে বা গোসলখানায় বা বাথরুমে যাওয়ারও দোয়া আছে। প্রত্যেকটা ইসলামের ইতে প্রত্যেকটা কাজ, যেমন হচ্ছে খাবার দাবার আগে বা কোনো কাজ শুরু করার আগে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম বাথরুমে যাওয়ার জন্য একটা দোয়া আমার মা শিখিয়ে দিত। তোরা বলবি যে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটার অর্থ হচ্ছে মানে কোন শয়তানি শক্তি যেন আমাকে অর্থ ই করা যায়। সেটা হচ্ছে বাথরুমে কিন্তু অলৌকিক বা কোন একটা ভেন্টিলেটর থাকে অনেক সময়, সেখান থেকে কোনো কিছু উঁকি দিতে পারে, দেখতে পারে। এই জন্য আমার মা কেন এটা বলছিল যে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা বলে ঢুকলে তোর কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে তুমি যেভাবে গোসল করো মোটামুটি পর্দা করেও গোসল করার নিয়ম আছে যে এটা কেন বলছিলাম যে ঘটনাটা হচ্ছে যে এই যে দুগ্ধবতী মা নিজের ঘরে দুধ পান করাচ্ছে,
1: সেক্ষেত্রে
0: একটু ওপেনলি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, দুধ পান করাচ্ছিল। তো ঠিক সামনের দিকে একটা জানালা আছে, জানালার থাই গ্লাসের জানালা একটু হালকা খোলা ছিল। তো দুধ পান করাতে করাতে বাচ্চার মা মানে মানুখালার এই কাজিন বাচ্চার মা খেয়াল করলো যে জানালায় তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে এবং চুপচাপ একদম সামনে জানালা চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন উনি ভাবছে আজকে এত তাড়াতাড়ি আসলো, অত বাসায় ফিরতে ফিরতে রাত 11:30-12:00 তো যখন জানালায় দাঁড়িয়ে আছে তখন 11:00 বাজেনি আর কি। তো বাচ্চাকে দুধ পান কোনোভাবেই শেষ করে জানালার সামনে একটু দেখে ইশারা দিল যে আমি দরজা খুলছি, তুমি আসো, দরজা খুলে দিচ্ছি। বলে দরজা খুললো, খুলে দেখে যে একটু দাঁড়িয়ে আছে, এক দু মিনিট হয়ে গেল কিন্তু আমার হাজবেন্ড আসছে না। তখন ভাবলো কি ব্যাপার, এই জানালায় দাঁড়িয়ে আছে, আমি ইশারা দিলাম আসো,
1: দেখছি কিন্তু আসতেছে
0: না, আসলো না। পরে আবার ঘরে এসে জানালার দিকে তাকিয়ে দেখে না, তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। এর মধ্যে আল্লাহর কি একটা ই যে ওনার হাজবেন্ড কিন্তু ব্যবসার কাজ শেষ করে একটু আর্লি আজকে চলে আসছে, দরজা একটু খোলাই ছিল, হাজবেন্ডকে দেখুন স্তব্ধ, কি ব্যাপার। আবার জানালার দিকে তাকিয়ে দেখে সেখানে ওনার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, দরজা খুললো, সেখানে হাজবেন্ড মানে একটু ভয় পাচ্ছে, এই ইশারা দিচ্ছে ওইদিকে তাকাও। হাজবেন্ড যখন ঘরে ঢুকলো, ঢুকে শার্টের বোতাম খুলতে খুলতে জানালার দিকে তাকিয়ে দেখে সে আসলে জানালায় দাঁড়িয়ে আছে। তখন হাজবেন্ড অবাক, ঠিক আপনি যদি আপনার এই সেম আপনাকে মূর্তিমানের মতো একটু দেখতে পান, সেম আপনিও দাঁড়িয়ে আছেন, সেক্ষেত্রে আপনিও ভয় পাবেন। তখন হাজবেন্ড বুঝতে পারছিল যে বিড়বিড় করে বলছিল যে পাশে তো তেঁতুল গাছ আছে, আমি শুনছি, কিন্তু আমরা তো কখনো এটা হয়নি এরকম। আচ্ছা তুমি ভয় পেও না, আমি যাচ্ছি বাইরে গিয়ে যাচ্ছি, আমি দেখছি বিষয়টা। তখন দৌড়ে গিয়ে ওই জানালার পেছনে গিয়ে দেখে না, সেখানে আর কেউ নাই।
1: মানে তাহলে উনি ঘরে ঢোকার পরেও যে উনি দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে, এটা তো একটা, এটা কি হাজবেন্ডও দেখেছেন?
0: হাজবেন্ডও দেখেছেন বিষয়টা এরকম যে আপনি অফারে, মানে আমার কিন্তু মানে গা কাঁপছে। এটা কেন বলছিলাম যে এই বানুখালা যখন আমাকে বলছিল সেই সময়টা খুব নিস্তব্ধ ছিলাম, মনোযোগ দিয়ে তার গল্পটা শুনছিলাম, ঘটনাটা শুনছিলাম। এবং পরে যাই হোক হাজবেন্ড ভিতরে এসে তখন বললো যে আর ভয় পেও না, ওই তেঁতুল গাছে তো এটা ওটা থাকে, কিন্তু আমাদের এই 20 বছরের লাইফে আমরা যেখানে আছি আমরা কখনো কিছু দেখিনি, আমরা শুনে এসেছি। বাট তুমি কি করছিলাম? বাবুকে দুধ পান করাচ্ছিলাম। ও আচ্ছা বুঝতে পেরেছি, তুমি কি ঢেকে রেখেছিলাম? না। তো তখন ওনার হাজবেন্ড বুঝতে পারলো যে নেগেটিভ এনার্জি বা কোন একটা, বলি না যে শয়তান,
1: হ্যাঁ মানে ওরা একটু বিরক্ত করে মানুষকে।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি অফিসে এখানে একটা কথা বলছিলেন যে যেরকম মনে করেন যে আপনার বাবার একটা ঘটনা বলছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ, আমি সেই ঘটনায় আসবো। আপনার এই ঘটনাটা যখন শুনছিলাম না, আমার ওই ঘটনাটা মনে পড়ছিল। আসলে এই বিষয়গুলো হয় কি, আমি বলি দেখেন, বাট দ্য মিনিং অফ ফ্যারি টেলস, রূপকথার অর্থ, যেমন পরীদের দেশ, পানির নিচের দেশ, এগুলো তো ফ্যারি টেলস, এক একজনের ইমাজিনেশন এবং গল্প। কিন্তু ঘটনাগুলোর একটা সিমিলারিটি হলো, আপনি দেখবেন আমাদের এই অমানির সাথে অনেক গেস্ট এসে অনেক ঘটনা বলে যেগুলো একজনের সাথে আরেকজনের মিলে যায়। হ্যাঁ, আমরা বলি যে এই ঘটনা তো আমাদের আরেক গেস্ট এসে এরকম একটা ঘটনা বলেছে। এটা মিলে যায় কেন? এইগুলো ঘটনা তাই। ধরেন আমি গুলশানে এসেছি, আপনিও গুলশানে এসেছেন, এখানে লোকেশন পয়েন্ট কি গুলশান, তো দুজন কিন্তু একই জায়গায় পৌঁছেছি আলটিমেটলি, হয়তো দুইটা ওয়ে ডিফারেন্ট।
0: না, এই বিষয়গুলো তো আমরা তো প্রত্যেকবার আমরা হচ্ছে বলি যে ধরেন আপনার ময়মনসিংহে একটা ঘটনা ঘটেছে, একটা লোক দেখছে যে কে যেন হাড়গোড় চিবিয়ে খাচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: সেম ঘটনা বাংলাদেশের
1: আরো দশ জায়গায়,
0: বিভিন্ন জায়গাতে হতে পারে, কারণ এই নেচার, এই ক্যারেক্টার গুলো এভাবেই মানুষকে।
1: একটা জিনিস কি ঘটনা না গল্প সেটা বোঝার জন্য এই জিনিসটা রিলেট করাই না। আপনি যেটা বলছিলেন, যেমন এই লোকটা বাড়িতে ফিরে দেখলো যে উনি ওখানে দাঁড়িয়ে আছে, আপনাকে এখন আমি 2001 এর একটা ঘটনা বলি।
0: শিওর শিওর, তাহলে আমি এটা একটু শেষ করে
1: দিই,
0: তারপরে শুরু করি। অডিয়েন্স যারা শুনছেন আপনারা, সেটা হচ্ছে যে পরে ওনার হাজবেন্ড ওয়াইফ যখন রাতে ভয় আর ঘুমাচ্ছিলেন না, দুজন গল্প করছিলেন, সে রাতে জানালা লাগিয়ে দেওয়া হয়েছে, তো হাজবেন্ড খুঁজে বের করার চেষ্টা করছিল কি কি কারণে এটা হতে পারে, এইরকম একটা ঘটনা যে আমি আমাকেই দেখতে পাচ্ছি বা আমাকে আরেক রূপে, আমার সেম রূপে আরেকজনকে আমার ওয়াইফ দেখছে, ভয় পাচ্ছে। তো পরে ভাবলো যে এই যে আমি শুরুতে বলছিলাম না যে বাথরুমে ঢোকার জন্য আমার মা আমাকে দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহ বিকামিনাল খুসাল খাবাইস, মানে শয়তানের যে ইটা সেজন্য না থাকে। তো ওয়াইফ পরে তার হাজবেন্ড রিকোয়েস্ট করলো, তুমি যদি একাও ঘরে বাচ্চাকে দুধ পান করাও, সেক্ষেত্রে তুমি একটু পর্দা করে দুধটা পান করো।
1: হ্যাঁ, কারণ দেখেন সবাইকে তো আপনার চোখে দেখে, যেমন ধরেন আমি শুধু থ্রি ডাইমেনশনাল জিনিসপত্র দেখতে পাই, এই চশমাটা তিনটা ডাইমেনশন আছে, হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই আমি এটাকে দেখতে পাচ্ছি। কিন্তু এসি যে বাতাসটা দিচ্ছে, বাতাসটা কি আপনি দেখতে পারেন?
0: না না, আপনি তো ওই যে বলছিলেন না যে এর আগে অনেকবার বলছেন যে আমরা নিঃশ্বাস নেই,
1: আপনি দেখেন না বলে আপনাকে যে কেউ দেখে না তা কিন্তু না।
0: এই যে দুগ্ধবতী মাঝে দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে, তার হাজবেন্ডের রূপ ধরে জানালায় দাঁড়িয়ে চুপচাপ দেখছে, নিশ্চয়ই এটা শয়তানি শক্তি ছাড়া আর কিছুই না। আচ্ছা যাক, আপনার
1: এই ঘটনাটার সাথে আমার ঘটনাটা খুব সিমিলার, যে কারণে আমার
0: বাবাকে নিয়ে একটা ঘটনা বলতে চাচ্ছিলেন।
1: এটা আসলে বৃহত্তর নগরী বাংলাদেশের ময়মনসিংহ অষ্টম বিভাগ, যেটা ময়মনসিংহ সদরের একটা ঘটনা, এলাকার নাম আমি ঘটনার শেষে বলে দিব, সমস্যা নাই। 2001 সালের ঘটনা, তখনও আমার জন্ম হয়নি। আপনি জানেন যে আমাদের ফ্যামিলি বৃহত্তর ফ্যামিলি, মোটামুটি আমার সবাই একসাথে থাকতেন দাদুর পরিবারে। ওখান থেকে একটা সংস্কার বা একটা রিফর্ম করার জন্য বাড়িটা, আমার যেটা একান্ত পরিবার আর কি, আমার বাবা মা ভাই বোন, তাদের একটু মানে প্রত্যেকেই তখন আর কি আলাদা আলাদা বাসায় ভাগ হয়ে গিয়েছে মূল বাসায় সংস্কারের জন্য। তো উনারা বাসা চেঞ্জের জন্য একটা বাসা দেখলেন, তারা পুরো করি একটা বাসা দেখলেন সাময়িক সময়, বেশি বড় বাসার দরকার নাই, যেহেতু আমার ভাই বোন ছোট ছোট তখন আর আমার আব্বু আম্মু। 2001 এর ঘটনা, তখন কিন্তু আমি নাই, যেহেতু তাদের চারজনের কথাই বলছি। তো আমার বাবা দেখলেন যে তাহলে বাসাটা নিয়ে নেই, তিনি বাসাটা ওখানে নিয়ে নিলেন। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমার বাবা অনেক রাত করে বাড়ি ফিরতেন, কেন ফিরতেন সেটা বলি, আপনি জানেন সেটা, আপনার সঙ্গে নানা সময় কথা হয়েছে যে আমার ফ্যামিলি আসলে প্রেস মিডিয়া
0: অনেক সাংবাদিকতার সাথে শুরু থেকে জড়িত,
1: গণমাধ্যম আমাদের বলা চলে যে আমাদের ফ্যামিলি বিজনেস মানে জব বা এটা আমাদের একটা কানেক্টিভিটি।
0: একটু যুক্ত করি, এই যে আপনি বলছিলেন যে রাতে আপনার বাবা ফিরে, তো আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ি, তখন আমি একটা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতাম। তো ওই যে আমার অফিস শেষ হতো বিকেল 4টা থেকে রাত 8টায় শেষ হতো, 8টায় আবার ঢুকে যেত হচ্ছে যারা রাতে ট্রেসিং করার,
1: প্রিন্ট
0: করার, নিউজগুলো টাইপ করার পর ট্রেসিং কেটে কেটে জোড়া দিয়ে পত্রিকাটা।
1: আসলে একসময় পত্রিকা এভাবে প্রিন্ট হতো, ট্রেসিং, এইটা ট্রেসিং পেপার সম্পর্কে আমি জানি না, আমার দর্শকরা জানে কিনা।
0: আপনি একটু, যেহেতু আপনি ওই পরিবার থেকে এসেছেন, আপনি একটু দর্শক,
1: ওটা একটা ডিফারেন্ট টাইপ পেপার ছিল, আমরা যেরকম কাগজ দেখি ওটা আসলে কাগজের মতো না, ওটা অনেকটা ট্রান্সপারেন্ট, ওই ট্রান্সপারেন্ট পেপারটা প্লাস্টিকের মতো অনেকটা, ওখানে প্রথমে পত্রিকাটা প্রিন্ট হতো কেটে কেটে কেটে কেটে, আমরা যে এত বড় পত্রিকা দেখি, এত বড় কাগজ ছিল, ওটা ছয়টা না সাতটা পাতায় যেন প্রিন্ট হতো, প্রিন্ট হতো কেটে কেটে কেটে কেটে কলাম কলাম করে, পরে ওইগুলো কস্টেপ দিয়ে একটা বড় কাগজে জোড়া দিয়ে তারপরে এটা মেশিনে দিয়ে ওখান থেকে
0: একটা পত্রিকা হিসেবে ছাপানো
1: ছাপানো হতো।
0: তাদের একটা টার্গেট থাকতো যে সকালে প্রিন্ট হবে কোনটা হট নিউজ,
1: সকালে লিড নিউজ, এগুলো নিয়ে তো পাঠকদের হাতে, রাতে এটার কাজ শেষ,
0: রাতে কাজ শেষ করতে
1: হবে। পত্রিকায় যারা কাজ করেন তারা খুবই প্রেশারে থাকে না, তাদের কাছে রাত দিন কোনো বিষয় না। হ্যাঁ, আমরা যে দেখি যে গণমাধ্যম কর্মীরা তাদের কার্ডটা সব জায়গায় ইউজ করে, কারণ তার কাছে আসলে রাত দিন কোনো ইস্যু না, রাত একটাও সে উন্মুক্ত, এই জন্যই তাকে কার্ডটা দেওয়া হয়। যাই হোক, তো আমার বাবা স্বাভাবিকভাবেই বাড়িতে অনেক দেরি করে ফিরতেন, প্রায় দুইটা তিনটার সময় বাসায় ফিরতেন, যেহেতু বড় দায়িত্ব অনেক কিছু মেনটেন করে আসতে হবে। এখন এদিকে আব্বু আম্মু আম্মু আর ভাই বোন তো ওই বাসায় একা, তো তারপরে আব্বুর কিছু করার নেই, আব্বুর একাই ফিরতে হতো। একদিন রাতে যেটা হলো প্রায় সাড়ে বারোটার বাজে, তখন এটা কিন্তু আগেই বলেছে যে 2001 সাল, তখন আজকে যে ময়মনসিংহ আমরা দেখি 2001 এর ময়মনসিংহ আর আজকের ময়মনসিংহ এক না, কিন্তু
0: অনেক মানে নির্জন,
1: স্ট্রাকচারাল অনেক চেঞ্জ। আচ্ছা, তো বাসাগুলোর বিবরণটা যদি দিই, ওখানে বাসাগুলো এরকম ছিল, একটা রাস্তা গিয়েছে মূল রাস্তা, এটার দুই পাশে ধান ক্ষেত,
0: তারপর হচ্ছে পুকুর, তারপর ধানের জমি, তারপর হচ্ছে সবজি, তারপর আবার আরো
1: আরেকটা বাড়ি। তো আমাদের ওই বাসায় রাত বারোটার দিকে হুট করে আম্মু শুনতে পেলে যে গ্রিল থাকে মফস্বলের বাড়িগুলো, কিন্তু কেচি গেটের বাড়ি না, গ্রিলের মতো থাকে ওখানে আর কি, একটা ধাক্কা। তো আম্মু সবাই করে যেটা হয় আব্বু আসলে আর কি, আব্বু গ্রিল নক করে, আব্বু যেভাবে নক করে সেই স্টাইলে। তা আব্বু বললো যে তুমি কি চলে আসছো, আম্মু জিজ্ঞেস করলো যে তুমি কি চলে আসছো, আমার আব্বুকে জিজ্ঞেস করলো, শোনা যাচ্ছে আর কি। আব্বু বললো হ্যাঁ দরজা খোলো, দরজা খোলো, একদম ক্লিয়ারলি আমার ভাই বোনও শুনেছে যে আব্বু রেসপন্স করছে দরজা খোলো। আচ্ছা, তো আমার আম্মুর একটা সমস্যা হচ্ছে, উনি কিছু জিনিস ভুলে যেতেন, কারণ একটা চাবি উনি রেখেছে কোথাও, এটা মনে থাকতো না এখনো। তো উনি চাবিটা খুঁজে পাচ্ছিলেন না, গ্রিল যে লক করা, চাবি ছাড়া তো খুলতে পারবে না, তো মানে গ্রিলটা তো ছিল বাইরে আর ভিতরে আরেকটা দরজা ছিল যেটা খুলে গ্রিলের কাছে আসতে হতো। তো আম্মু ওই চাবিটা খুঁজতেছে, চাবিটা খুঁজে না পাচ্ছে না, মানে একটু সময় লাগছে। এর মধ্যে যেটা হলো, আব্বু হচ্ছে বারবার গ্রিলে ধাক্কা দিচ্ছে জোরে জোরে জোরে জোরে, এই দরজা খুলো এই সেই, তারপরে এমন জোরে জোরে গ্রিল ঝাঁকাচ্ছে
0: মানে খুবই শক্তি দিয়ে,
1: মনে হচ্ছে যে গ্রিল ভেঙে যাবে। আমার ভাই বোন ভেতরে ভয় পাচ্ছে, ওরা ছোট তো, যে কি হয়েছে আব্বু। তো যাই হোক, আম্মু এক দুই মিনিটের মাথায় চাবিটা পায়, চাবিটা পেয়ে আম্মু তাড়াতাড়ি দরজাটা খুলে, হ্যাঁ কাঠের দরজাটা খুলে যায় হচ্ছে গ্রিলের কাছে। গ্রিলের কাছে গিয়ে আম্মু যেটা দেখলেন, যে আমার আব্বু যেহেতু রাত বিরাতে উনি চলাফেরা করতেন, আগেই বলেছি, আর ময়মনসিংহে তখন কিন্তু এখনকার মতো ল্যাম্প পোস্ট ছিল না, বুঝেনি তো ধান ক্ষেতের
0: ফাঁকে ফাঁকে। আজকে প্রায় 20 বছর আগের কথা বলছেন আপনি, সেই সময়
1: 20 টা তো 2001 এর ঘটনা যদি হয় 25 বছর
0: হয়ে গেছে।
1: তো ওই আমার আব্বু যেটা করলেন, আম্মু লক্ষ্য করলেন যে দূর থেকে একটা লোক বড় একটা টর্চ লাইট দিয়ে দৌড়ে আসতেছে গেটের দিকে, গেটের সামনে কিন্তু কেউ নাই।
0: ও আচ্ছা,
1: এতক্ষণ যে গ্রিল ঝাঁকাইছে, আমার আম্মু দরজা খোলার এক সেকেন্ড আগেও গ্রিলটা ঝাঁকাচ্ছিল, দরজা খোলার সাথে সাথে কোনো সাউন্ড নাই, বরং আম্মু দেখলেন যে দূর থেকে, এই আমার আব্বু একটা টর্চ লাইট ইউজ করতো যেটা অনেক দূর পর্যন্ত দেখা যায়, যেটা মানে খুবই পাওয়ারফুল। আম্মু দেখলেন যে আব্বুর টর্চটা ধরে রাস্তার ওপাশ থেকে দৌড়ে আসতেছে এই বাসার দিকে। তা আব্বু একদম এক মিনিট পরে আব্বু গেটের কাছে এসে পৌঁছালেন, আব্বু হাঁপাচ্ছেন, লাইট ধরে বললেন এই গেটে ধাক্কা ছিল।
0: ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার বাবাও অফিস থেকে আসছিল,
1: আপনার
0: বাবাও দূর থেকে খেয়াল,
1: মানে ওই দিন আমার আব্বু একটু আগে ফিরছে, সাড়ে বারোটা এজ হলে আব্বু ফিরে না।
0: আপনার বাবা কি ভেবেছিল যে কোনো চোর টোর আসলো কিনা? এই
1: আব্বু এরকমই ভাবছে, এখন আব্বু রাস্তার পাশে এসে শুনছে যে আমাদের গেটটা কেউ জোরে জোরে ঝাঁকাচ্ছে,
0: এই জন্য দৌড়ে আসছিল।
1: আব্বু ভাবলো যে ভাবলো যে কোনো কিছু হয়েছে কিনা, শত্রু কত কিছু হইতে পারে, তার মধ্যে বাচ্চা গুলো আবার বাসায়, বউ বাচ্চা বাসায়, আব্বু এই কারণে ছুটে আসছে গ্রিলের কাছে, যে ঘটনাটা কি। আব্বু এসে দেখে যে গ্রিলের কাছে আর কেউ নাই, কিন্তু শব্দগুলো শুনছিলেন। আবার আমার আম্মুকে এখান থেকে আব্বু প্রপারলি কিন্তু রেসপন্স করছে যে দরজা খোলো, আব্বুই কিন্তু ছিল এখানে। আব্বু বললো তুমি না গ্রিল ঝাঁকাইলা, তুমি না দরজা খোলো। আব্বু বললো যে আমি মাত্র আসছি, আমি শুনলাম যে কেউ একজন
0: আমাদের গেটে
1: ঝাঁকাচ্ছে,
0: জোরে ধাক্কাচ্ছে,
1: এই জন্য আমি আসছি। তো তখন আমার ভাই বোন শহরে তো ছোট ছোট, তো সবাই ভয় পেয়ে যায় যে কি বলে এটা, এরকম হলে তো ঝামেলা, মানে বুঝছেনই তো বিষয়টা। এই ঘটনার পর আমার আব্বু আম্মুর একটু ডিফারেন্ট চিন্তা হয় এই বাসাটা সম্পর্কে। এখন একটু বাসাটার বিবরণ আমি আপনাকে দিব। প্রথমেই বলেছি যে আমাদের মূল বাসাটা সংস্কারের প্রয়োজনে সাময়িক সময়ের জন্য এখানে থাকার প্রয়োজন হয়েছিল। তো খুব অল্প সময়ের মধ্যে একটা বাসা দরকার ছিল, তারা ওই বাসাটা তখন নেয়। এটা হচ্ছে সদরের দিগারকান্দ অঞ্চলে।
0: এটা কি কোন সময় পরিত্যক্ত ছিল?
1: আমি বলছি সেটা আপনাকে। তো এই বাসায় আমার আব্বু ওঠার আগে এখানে থাকতেন একজন হুজুর। হুজুর যখন বাসাটা ছেড়ে আব্বু আম্মুকে বুঝাই দিবে, হ্যান্ড ওভার করবে, তখন উনি বলেছিলেন যে দেখেন সমস্যা নাই, তবে আপনি একজন সাংবাদিক মানুষ, নানা সময়ই বাইরে টারে থাকতে হয়, একটু সাবধানে থাকবেন, রাত্রে রাতে বাড়ি ফেরেন, তো আমি আর ইনডেপথ কিছু বলবো না, একটু সাবধানে থাকবেন। এখন আপনি জানেন যে আমার আব্বু লেখালেখি, স্টাডি, রিসার্চ এগুলো নিয়ে
0: অসাধারণ লিখেন,
1: এবং উনি এগুলো নিয়ে বদারি না যে ঠিক আছে একজন বলছে, হয়তো বা হয় না যে মানুষ তো কত ধরনের অবান্তর চিন্তা করে,
0: এত রাতে বাইরে না থেকে একটু আর্লি চলে এসে,
1: এইরকম একটা হিংস হইতে পারে। তো আমার আব্বু প্রথমে বিষয়টা সিরিয়াসলি নেয়, কিন্তু ওই ঘটনাটার পরে তারা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে শুরু করে যে না সবকিছু আসলে নিরাপদ না। এরপর এলাকায় যারা ওই যে পাশে আরো কিছু বাড়িঘর ছিল বললাম না, যে দুই তিন ওই এলাকার মানুষের সঙ্গে যখন আমার বাবা মা আস্তে আস্তে মেশা শুরু করলো, প্রতিবেশী যারা, তো তারাও আস্তে ধীরে বলতে থাকে যে আপনারা এই বাসায় থাকেন, আপনাদের কোনো সমস্যা হয় না। এই বাসায় আবার একটা রেন্ট্রি একটা গাছ আছে,
0: যেটা
1: মানে বৃষ্টি গাছ বলা হয় আর কি, রেন্ট্রি অনেক বড়, যেটা দিয়ে অনেক ফার্নিচার হয়। ওই বাসার পেছনে এরকম একটা রেইন ট্রিও ছিল। তো স্থানীয় অনেকেই বলে যে মাঝে মধ্যে ওনারা দেখতেন, যেহেতু গাছটা বড় পাশের বাসাগুলো থেকেও কিন্তু গাছটা দেখা যেত, দেখতো যে ওই গাছ থেকে যেন সাদা পোশাক পরা কেউ মাঝে মধ্যে নেমে বাড়িতে ঢুকতো। তখন বাড়ি খালি, বাড়িতে কেউ থাকতো না, একদম টোটালি সাদা পোশাক পরা ওই গাছ থেকে কেউ একজন নেমে সোজা বাড়িতে ঢুকে যেত। বাড়িতে যে ঢুকে যেত, বাড়িতে ঢোকার পর তো আর দেখা যেত না, গাছটা উঁচু বলে না গাছটা দেখা যায় দূর থেকে,
0: মানে গাছ থেকে যখন কেউ সাদা পোশাক পরে নামছে
1: ওটা দেখা যাচ্ছে,
0: দেখা যেত, কিন্তু নেমে কোথায় যাচ্ছে সেটা
1: পুরো গায়ে তার সাদা কাপড়। এখন আপনার চোখ ধরেন, আপনি চোখ ঢেকে কি আপনি গাছ থেকে নামতে পারবেন?
0: না না না,
1: ধরেন আপনার চোখ আমি সাদা কাপড় দিয়ে বেঁধে দিলাম, আপনি গাছ থেকে নামতে পারবেন? কিন্তু ওরা দেখতো যে এরকম একটা ফিগার যে পুরো সারা শরীরটা সাদা কাপড় দিয়ে ঢাকা, সে শুধু গাছ থেকে নামছে, নামার পর আর তার কোনো হদিশ নেই, বাড়িতে আর কেউ যেত না পয়।
0: এইটা কি গ্রামের মানুষজন দেখতো?
1: গ্রাম বলতে ওটা তো সিটি, ময়মনসিংহের দিগারকান্দা যে অঞ্চল সেখানকার,
0: সেটা যাই হোক, মানে আশেপাশের
1: মানুষ দেখতো,
0: নেইবার যারা ছিল তারা দেখতো,
1: নেইবাররা দেখতো সবসময়। তো নেইবাররাই পরে আব্বু আম্মুর সাথে বিষয়টা শেয়ার করেন, এবং ওই বাসায় এরপরে এসব জানার পরেও আমার বাবা মা এক বছর ওই বাড়িতে ছিলেন, এবং ওই এক বছরে আমার ফ্যামিলির এমন এমন এক্সপিরিয়েন্স ওই বাসায় আছে যে এই বাসার ঘটনা নিয়ে যদি আমি আপনাদের সঙ্গে দর্শকদের সঙ্গে কন্টিনিউ করি তাহলে আমাদের একটা সিরিজ এপিসোড।
0: আচ্ছা, তাহলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে যে শফি, আমরা পরের এপিসোডে এই কয়েকটা দিন আপনি একটু ভেবে,
1: হ্যাঁ হ্যাঁ,
0: স্মৃতিগুলো বা ঘটনাগুলো আপনার বাবার কাছ থেকে শুনে এই বাড়িতে একটা বছর থাকতে গিয়ে আপনাদের মানে আপনার বাবা মার কি কি ফেস করতে হয়েছে, বা বড় ভাই বোনদের কি কি ফেস করতে হয়েছে, সেটা নিয়ে আমরা নেক্সট এপিসোডে একটা আয়োজন করতে পারি।
1: রাইট, এবং এখানে এই বাসার একটু বিবরণ না দিলে এটা অপরাধ হয়ে যাবে। দেখুন, বাসাটা আজকের যে ময়মনসিংহ আমরা দেখি এটা তো মডার্ন সিটি, 2001 এর ময়মনসিংহ আসলে অনেকটাই আন্ডার ডেভেলপমেন্টে ছিল। আমাদের ময়মনসিংহ সদর দিয়ে একটা খাল গিয়েছে, ময়মনসিংহ মেডিকেল হয়ে ঘুরে দিঘার কান্দা দিয়ে গেছে। ময়মনসিংহ মেডিকেলে অনেক লাশ তখন আসতো যেগুলো হচ্ছে আপনার বেয়ারিস, এখন অনেক বেয়ারিস লাশ আসলে তৎকালীন সময় সরকারি ভাবে সৎকার করার ব্যবস্থা করা হতো বা একটা কিছু করা হতো, কিন্তু অনেক পোস্টমর্টেম করা লাশের আসলে কোনো হদিশ করা যেত না বা কোনো ব্যবস্থা নেওয়া যেত না।
2: তো লোকমুখে তখন মানে প্রচলিত বা ওই খালে তখন পাওয়া যেত অনেক ডেড বডির মানে মেডিকেল
0: অংশ
2: মেডিকেলি কাটাকুটি করার পর,
0: হ্যাঁ, ময়না তদন্ত করার পরে হয়তো এখানে কেটেছে,
2: একটু
0: চামড়া বা মাংসটা ফেলে দিয়েছে,
2: ফেলে দিয়েছে, এইগুলাই খালে ফেলতো। এখন ওই খাল আবার গিয়েছে কোন দিক দিয়ে, আমাদের ওই বাসার পেছন দিয়ে ওই খাল।
0: ও আচ্ছা আচ্ছা, তার মানে নেগেটিভিটি ওখান থেকেই কিছু একটা হচ্ছে।
2: আমরা এটা মানে স্পেসিফাই করতে পারি নাই যে ওই খালেই কি, ওই খাল থেকেই কি সবকিছুর সূচনা কিনা, এটা আমরা আসলে এখনো আইডেন্টিফাই করছি তা না। তবে ওই খালটাকে সবাই ভয় পেত
0: ওখানে। মানে ওই জায়গাটা কি ময়মনসিংহে এখনো এরকম আছে?
2: মানে বলি ওই খাল,
0: খাল
2: আমি বলি এখন ময়মনসিংহ মেডিকেলও অনেক ইম্প্রুভ হয়েছে, আর এখন তো আর আগের মতো অবস্থা নাই। এখন বেওয়ারিশ লাশ হলেও সেটা আসলে সেই খালটা এখনো আছে, কিন্তু খালটাও এখন আর আগের মতো নাই, প্রায় মৃত প্রায় জানেন অবস্থা। তো বিষয় হচ্ছে যে ওই সময়টা, ওই সময়ে আমরা যে সিচুয়েশনটার কথা আপনাকে বলছি, ওই খালটাকে সবাই ভয় পেত, কারণ স্বাভাবিকভাবে বুঝছেনই তো মানুষের মৃতদেহের অংশ বিশেষ যাচ্ছে। এখন ওখানে আবার আরেকটা বিষয় ছিল, ওই যে রাস্তাটা আমি বললাম আমাদের বাসার সামনে, ওই এলাকাটাই না মানুষ যেন কেমন তখন একটু ভয় ভয় পেত। ওই এলাকায় দেখা গেছে যে প্রত্যেক উইকে একটা করে অ্যাক্সিডেন্ট হতো, অ্যাক্সিডেন্ট হতো, রোড অ্যাক্সিডেন্ট, মানুষজন মরে যেত, কি যে অবস্থা হয়তো বা ওখানে। অথচ রাস্তা কিন্তু অত জ্যামেরও রাস্তা না, রিস্কি রাস্তাও না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতো, কেউ মরতো, কারো অবস্থা শোচনীয় হয়ে যেত, আর প্রচুর মারামারি হতো। আমার কথা হচ্ছে এই যে এই বাসায় এক বছর যে থাকার, আমি এরকম শুনেছি আমার ভাই বোন তখন ছোট ছোট, তাদের স্টেটমেন্ট অনুযায়ী যে প্রতিদিনই মানে তারা ওই মানে তাদের সাইকোলজিটা অনেকটা এরকম ভাবে ডেভেলপ হয়ে গিয়েছিল যে কিছু একটা ডিফারেন্ট হবে। আর আমার ফ্যামিলি আবার একটু ডিফারেন্ট, কেন কেমন যেন তারাও মানে একটা আছে না যে ভয় পেয়ে পালায় যায়,
0: ওরকম
2: না, কি হচ্ছে একটু দেখি, ভয়ও পাইতেন না, কিন্তু আবার দেখতেছে যে এটা কিভাবে কি এটা হচ্ছে। এরপর যেটা হয়, এই এক বছরের মাঝখানে আবার আমার বড় চাচার ফ্যামিলি আমার আব্বা আমার সাথে এই বাসায় জয়েন করে, বড় চাচা এবং চাচি আর কি।
0: বাসাটা কি খুব বড়?
2: হ্যাঁ, বাসা বড়, যেহেতু বড় বাসার কাজ চলছে মূল বাসায়, তো এখানে থাকার জন্য আমার আব্বু বললেন যে তোমরাও চলে আসো, আমরা একটু মার্চ করে থাকি। তো বড় চাচা আর চাচির এক্সপিরিয়েন্সও আছে হিউজ। ইভেন বললাম তো এই বাসা নিয়ে একটা সিরিজ করে,
0: তাহলে আমরা যেটা করতে পারি আগামী এপিসোডে যতখানি সম্ভব,
2: হ্যাঁ,
0: এই বাসা নিয়ে ধারাবাহিক ভাবে কিছু কিছু ঘটনা তুলে
2: দিয়েছি।
0: অডিয়েন্সরা কিন্তু পরে আবার চাইবে এটা, যে বিশেষ করে শাফিউল মাওলা, আমি একটু বলে দিচ্ছি এখানে, শাফিউল মাওলা শাফি হচ্ছে আমাদের মানে ভৌতিক কারিগর, মানে এত ধরনের ঘটনার সম্মুখীন এবং এত কিছু খুঁজে বের করে শাফি, সেটা আমার কাছে অদ্ভুত লাগে। বাংলাদেশের বিভিন্ন এই মিডিয়াতে ভৌতিক বিষয়গুলো নিয়ে শাফির কিন্তু অনেক দখল আছে, সেসব বিষয়ে
2: আমাদের আপনারও আছে, আমাদের দুজনেরই আছে,
0: মোটামুটি আছে। আমরা তো আসলে আমাদের হাতে খড়ি শুরু হয়েছে রেডিও স্টেশনে এই
2: রেডিও পত্রিকা
0: ভূতের ব্যাপার স্যাপার দিয়ে আর কি,
2: মানে আমাদের বেড়ে ওঠাটাই অনেকটা মিডিয়া কেন্দ্রিক, তো আমাদের দেখা যায় যে ভৌতিক ঘটনাগুলো অটোমেটিক মিডিয়াতে চলে আসে।
0: তো ছোট্ট আরেকটা স্টোরি, খুবই ছোট্ট স্টোরি, আশা করি অডিয়েন্স খুব এনজয় করবে আর কি। মানে আমরা তো আসলে অডিয়েন্স এবং আমরা যারা ভূতের গল্প বলি, যারা শুনি, সবাই কিন্তু একই ধরনের, একই ঘরানা, সেই জন্য বলি যে এনজয়মেন্টের মধ্যেই থাকবে, এটা একটা এনজয়মেন্টের মতো আর কি। তো শিউলিয়াপাকে তো চিনেন আমার ডিপার্টমেন্ট, শিউলিয়াপা একাধারে আমাদের একটা ওটির ইনচার্জ, পাশাপাশি অনেক তার মানে আই হসপিটালে কাজ করার জন্য, টেকনিক্যাল কাজ করার জন্য তার নানান রকমের অভিজ্ঞতা সম্পন্ন সে একজন মহিষী নয়, এবং তারও হাতের রান্না। আমি আসলে আজকে আমার দুই কলিগের কথাই কেন বলছি, যে আমরা যখন ঘটনা খুঁজি ফিরি বা আমরা যখন এগুলো করি, তখন আশেপাশের এরাই কিন্তু আমাদেরকে বলে
2: ঘটনা দেয়, ওরা
0: এই ঘটনাটা আছে আমার রনি, এই ঘটনাটা আছে। তো শিউলিয়াপা অসাধারণ রান্না করে, এবং প্রতিদিন সকালবেলা আমাকে অফিসে যাওয়ার পরে গরম খাবার, ভাত, ভর্তা, ভাজি, গরম মানে খাবার আমাকে খাওয়ায় আর কি। তো শিউলি আপা আমাকে বলছিল যে শিলুপা রিসেন্ট তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। এজ এ মুসলিম হিসেবে একটা সময় গিয়ে মানুষ কিন্তু বয়স 40 পর থেকে কিন্তু
2: ধর্মকর্মে ফিরে আসে,
0: ধর্মকর্মে ফিরে আসে বলতে একটু স্রষ্টাকে ওইভাবে খোঁজার চেষ্টা করে। তাহাজ্জুদের নামাজ মানেই হচ্ছে আপনি জনসম্মুখে তাহাজ্জুদ করছেন সেটা কিন্তু
2: না, একটা বিশেষ খোঁজা।
0: এই অর্থে তাহাজ্জুদটাকে আমি আরেক ভাবে দেখি, সেটা হচ্ছে যে আমি খুব নীরবে নির্জনে গভীর রাতে আমি আমার স্রষ্টার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমি স্রষ্টার মুখোমুখি হতে চাই।
2: সেটাই
0: আপনি দেখবেন যে কোনো কিছু আপনি যখন একটা কোনো কিছু নিয়ে ভাববেন বা কোনো কিছু চাইবেন, যদি চাওয়ার মতো হয় মানে পাওয়ার মতো হয় আপনি পেয়ে যাবেন। অনেকে স্রষ্টাকে খুঁজে পায় অন্ধকারে খুব ঝকঝকে আলোর ভেতরে। তো শিউলিয়াপা ওই ই থেকে আসলে তাহাজ্জুদের নামাজ শুরু করে যে একটু স্রষ্টার সাথে সংযোগ করার মতো একটু প্রার্থনা করবে, সে প্রায় তাহাজ্জুদ করে এবং সুন্দর এটা প্রায় রেগুলারই করে, দু একদিন পর পরই করে সে। তো একদিন তাহাজ্জুদ পড়তে গিয়ে যখন পড়ছে তখন এক ভীষণ কালো কিছু একটা তার জায়নামাজের পাশ দিয়ে চলে গেল।
2: কালো
0: কালো মানে মানুষ ঠিক না, একটু কালোটা হচ্ছে এই যে আমার ভয় লাগছে, মানে শিবলাপা আমাকে তো এমন ভাবে বলেছে তার ফেস এক্সপ্রেশন আমার
2: আমরাও শুনেছি তাহাজ্জুদের নামাজ পড়ার সময় মানুষ আসলে অনেক
0: ধরনের রাই করে এবং শিবলাপা এতটা ভয় পেয়ে গিয়েছে। এবং শিবলাপা ওই সময় আমাকে বলছিল যে রনি আমি এতদিন অনেকে আমাকে বলেছে তাহাজ্জুদ পড়ার সময় না কিছু আসে সামনে তোমাকে দেখে। তো শিবলাপা ওটা ওইভাবে কানে নেয়নি। যখন উনি দেখলো যে তার জায়নামাজের পাশ দিয়ে কালো একটা এইভাবে চলে গেল তখন উনি দ্রুত নামাজটা শেষ করে ভয় পেয়ে গেছে। একজন নারী তো আসলে আমাদের বাঙালি নারীরা খুব আবেগী, খুব একটু ভয় পেয়ে দূরে এই টাইপের আর কি। তো উনি কোন রকমের নামাজ শেষ করে লাইটটা অন করে বসেছিল এবং ভাবার চেষ্টা করলো যে আসলে কি হতে পারে। এটা নাকি রিসেন্ট একটা ঘটনা।
2: হ্যাঁ না, এটা হয় কি আপনার তাহাজ্জুদের নামাজ কে মানে বিরক্ত করা মানে অনেক
0: ঘটনা আছে। যে আপনি নেগেটিভিটির কথা বলছিলেন একটু আগে, আমরা তো এটাই নিয়ে শুরু করছিলাম যে আপনি
2: এবং ম্যাক্সিমাম লোক কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে না ভয়
0: যে কিছু যদি একটা ঘটে। ইভেন আমি একদিন পড়তে গিয়ে আমার এতটা ভয় লেগেছে আমি এরপর ভয় আর বসি না। তো ওইটা যদি আমার মাথায় থাকে যে তাহাজ্জুদ পড়ার সময় কিছু আসে
2: তাহলে তো আপনি নামাজে কনসেন্ট্রেট করতে
0: পারবেন না। বেসিক্যালি যখন শয়তান দেখবে যে আপনি আপনার স্রষ্টাকে স্রষ্টার সাথে যেতে চাচ্ছেন, সংযোগ ঘটাতে চাচ্ছেন প্রার্থনারত অবস্থায়, তখন কিন্তু নেগেটিভ এনার্জি আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে
2: অনেক রকম।
0: আমরা যারা মুসলিম ধর্মের আছি আমি আবার বলছি যে শয়তান আমাদের সবসময় পেছনে একটা একটা করে ক্লিক করে, এই ওটা কর ওই ওটা কর, শয়তানের প্ররোচনায় পড়ে আমরা অনেক কিছু করে।
2: আপনি যখন মেডিটেশন করবেন ধ্যানমগ্ন হবে, আপনি যদি প্রকৃত অর্থেই আপনার উদ্দেশ্য পাওয়া থাকে যে পবিত্র কোন উদ্দেশ্য থাকে, মেডিটেশন কিন্তু রিস্কি বিষয়।
0: রাইট,
2: আপনি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলো সম্মুখীন হতে পারেন
0: মেডিটেশনের মাধ্যমে। এটাও কিন্তু আমার কাছে প্রার্থনার মতো মনে হয়।
2: আমি সেটাই আমি ধর্মীয়টাও মেডিটেশনই বলছিলাম,
0: স্থির বসে নামাজ পড়ে আল্লাহকে খুঁজছেন দোয়া করছেন।
2: যেমন আমরা দেখি যে বিশ্ব জুড়ে আমরা একটা কালচার দেখি যে সুফিরা মোরাকাবা করে, যেমন মেডিটেশন করছে স্রষ্টাকে একদম প্রকৃতিতে ডুবে গিয়ে
0: আধ্যাত্মিকের মধ্যে দিয়ে আপনি।
2: কিন্তু এই বিষয়গুলো কিন্তু আসলে রিস্কি,
0: খুবই রিস্কি।
2: আপনার পৃথিবীর সবচেয়ে ভৌতিক মানে সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাগুলো হতে পারে এই মেডিটেশনের সময়। এই নিয়ে একজন টিচারের স্টোরি আছে আমার, উনি ইংলিশের টিচার ছিলেন, হি ওয়াজ ভেরি স্মার্ট। আপনি তাকে দেখে আপনি বলবেন যে এই লোক তো ইউনিভার্সিটি প্রফেসর বা কিছু একটা, মানে বাংলাদেশিও না এরকম স্মার্ট। বাট সে ছিল অকালটিস্ট, অকালটিস্ট নেগেটিভ না, সে পজিটিভ। সে যেটা করতো
0: মানে ভালো কিছু করার,
2: সে সবসময় ভালো কিছু করার চেষ্টা করতো। তো তার কিছু অভিজ্ঞতা সে আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন, আই রেসপেক্ট হিম। এই এটা আজকের এপিসোড আর বলছি না, আমি আজকে আসলে বড় করতে চাচ্ছি না, আজকে একটু ছোটই রাখতে চাচ্ছি। পরবর্তী এপিসোড গুলোতে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ধারাবাহিক ভাবে
0: এটা একটু আমিও মনে রাখার চেষ্টা করবো। সেটা হচ্ছে আপনার কোন একটা টিচারের কথা বলতে চাচ্ছেন যে অকালটিস্ট, তার
2: শুধু এটুকু বলে যে উনি বাজরাতে উঠে উঠে ধরেন সকালে ওনার ক্লাস আছে স্টুডেন্টদের সঙ্গে, কিন্তু উনি রাত 4টা পর্যন্ত উনি বাসায় ওনার ড্রেস আপ সেন্স যদি আপনি দেখতেন ওই সময়, যে আমরা দেখি না জ্যাক এন্ড জনস এর টি শার্ট, উনি ওই সময় জ্যাক এন্ড জনস এর টি শার্ট
0: খুবই স্টাইলিশ,
2: চিকন ফ্রেমের চশমা পরে ক্লাসে যেতেন, হাতে ঘড়ি ওই সময় ওমেগার ঘড়ি, ওরকম একটা মানুষ। কিন্তু উনি যখন রাতে মেডিটেশন গুলো করতেন, উনি জাস্ট একটা গামছা গায়ে রাখতেন, একটা ধুতি বা লুঙ্গির মতো কিছু একটা,
0: মানে সেলাই বিহীন কাপড়
2: একদম,
0: যে আমরা যখন যারা হজ করতে যাই,
2: রাইট রাইট, সেলাই বিহীন কাপড়।
0: হ্যাঁ, হজ যাত্রীরা কিন্তু দেখবেন যে হজে যাওয়ার হজ করছে সেই সময় কিন্তু কাফনের কাপড়টাকেই পেঁচিয়ে
2: একদম ওইভাবে ওই স্টাইলে উনি উনি হচ্ছে মেডিটেশন করতেন। উনি ওনার এমন কিছু এক্সপিরিয়েন্স, উনি থাকতেন এমন একটা ওরকম একটা মানুষ, কিন্তু উনি যখন রাতে মেডিটেশন গুলো করতেন, উনি জাস্ট একটা গামছা গায়ে রাখতেন, একটা ধুতি বা লুঙ্গির মতো কিছু একটা গামছা,
0: মানে সেলাই বিহীন কাপড়
2: একদম,
0: যে আমরা যখন যারা হজ করতে যাই,
2: রাইট রাইট, সেলাই বিহীন কাপড়।
0: হ্যাঁ, হজ যাত্রীরা কিন্তু দেখবেন যে হজে যাওয়ার হজ করছে সেই সময় কিন্তু কাফনের কাপড়টাকেই পেঁচিয়ে
2: একদম
0: ওইভাবে
2: ওই স্টাইলে উনি উনি হচ্ছে মেডিটেশন করতেন। উনি ওনার এমন কিছু এক্সপিরিয়েন্স, উনি থাকতেন এমন একটা বাসায় যে বাসাটা জরাজীর্ণ, মানে ওটা

0: আরেকটা ঘটনা মনে পড়েছে, এখন বলছি না, বিষয়টা হচ্ছে যে প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক যারা পড়াশোনা করছে তাদের কিন্তু একটা নেশাই থাকে। ধরেন কাদামাটির একটা পরিত্যক্ত ঘর ভরে আছে, তারা কিন্তু, আমি আমার রিলেটিভসদের মধ্যে এরকম আছে, সেজন্য বলছিলাম যে তারা ওইখানে তাঁবু গেড়ে থাকার চেষ্টা করে যে এখানে কিছু একটা খুঁজে বের করা যায় কিনা। তো যাক, আমরা কিন্তু আজকে মোটামুটি ছোটখাটো বেশ কিছু ঘটনা তুলে আলোচনা মধ্যে, দর্শক আমাদের দুজনেরই একটু মন খারাপ ছিল গত দুদিন ধরে, সেটা হচ্ছে বাংলাদেশের খুব গুণী বিখ্যাত একজন কবি ভাস্কর চৌধুরী, যিনি
1: আমরা খুব পছন্দ করি
0: কিন্তু তিনি একটু নীরবে নিভৃতে থাকতে পছন্দ করতেন, কিন্তু তার কবিতার লাইন আমাদের কাছে বাণীর মতো মনে হয়। ওই যে বলেছিলেন না, তুমি দুষ্কৃতি মারো,
1: গেরিলা তামিল মারো, হিন্দু মুসলমান মারো,
0: মুসলমান মারো, কিন্তু এখানে যেখানে যাকে মারো না কেন,
1: মনে রেখো মানুষ
0: মরবে, যে একদিন মানুষই মরেছে।
1: এই যে ভাস্কর চৌধুরী আপনার গেঞ্জিতে, আমি
0: এই যে আমার বন্ধু নিরঞ্জন, আমি আসলে আজকে তার স্মরণেই আজকে একটি শার্টটি পরে বেরিয়েছি, এবং মজার বিষয় হচ্ছে এই কবি আমাদের দুজনকেই একটি শার্ট গিফট করেছিলেন প্রায় দু তিন মাস আগে। তো তাকে ভেবে তিনি চলে গিয়েছেন দুদিন হল, তো
1: আমরা তার বিদেহী আত্মার শান্তি তো কামনা করি
0: এবং আল্লাহ তাকে অনেক ভালো জায়গায় রাখুক। তার কবিতার প্রত্যেকটা লাইন আমাদের কাছে বাণীর মতো মনে হয়,
1: একদম
0: খুবই ভালো একজন মানুষ ছিলেন। যাক দর্শক, আজকের মতো অমানিশা এখানে শেষ করছি, আগামী পর্বে আবারও নতুন কোন গল্প বা ঘটনা নিয়ে
1: আমরা
0: আপনাদের সাথে ফিরছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সাফি
1: আমরা বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা দেখি সিরিজ হিসেবে আপনাদের সঙ্গে কিছু গল্প গুজব আমরা করবো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: 94.4

0: পাহাড়ে যাবো কে কইছে
1: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

টাইম চেক, এখন সময় রাত 2টা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: ঢাকা FM 90.4
2: সারা দেশে
3: সবার সাথে।